লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ফরামিত ফকেপ চকসি রেডিও কার্জু কেদো আনরা দাফান নেলি দহমিং লেংপি কারদম নাংপা জেরিকসি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনেগলো পিনি বসিকনিফাই ক্রিসির ক্যাপ ভোমতারনি জাইমেকে ব্যাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্জ ফারুইসিরা তকবরাসির ক্যাপ লাপেন নিউজ অনিয়ার এবাকেরা পেন্টানালিতুম জাইমেক কেদো আন আর্জুক লংজি পিনি কন্ট্রোল রুম লং সাই আর পুকে ডেঙাবং আমেন কে ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বাসুমতারি ব্রডকাস্ট এসিস্ট্যান্ট আসাই কে ক্লেমাবং স্যামসন তারু লাপেন ব্যাং ফু ব্যাং ফি কে পন কে বান আসাই কে ক্লেমাবং সার্কলেং টিসু

লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রক প্লেং ট্যাংলো পিনি গোপি পিয়া যায় মেঘ সিগে চেংসিয়া ট্রান্সমিশন আল অঙ্কে রদগাপার জুজিমা চেথান মেঘসিনা পরফাই ট্রক রামিনিত ক্যাব প্লেংলোতে ক্যাং দুকার দম আলুনা যায় মেঘ ডেঙ লং প্যান আসন আসন আলুন আর জিগ লং জি পরফাই ট্রক রামিনিত থম ক্যাব রাফ প্লেংলোতে নেলি লামথিয়া যায় মেগাং ডেঙ লং পেন হুন মিলি তেরন পি লামজির কেথান আর জি লং জি পরফাই ট্রক রামি থম কে আব্রাচের ক্যাব প্লেংলোতে পিনিয়াসার লামথে আর জি লং জি পরফাই ট্রক রামি প্লি ক্যাব প্লেংলোতে কার্বি আলুন বারিমা যায় মেগাং ডেঙ লং পেন আসন আসন আলুন আর জি লং জি পরফাই ট্রক সি প্লেংলোতে দেলহি বেন কাপাচি ট্যাগ হিন্দিয়া লাম পেন বিয়ার্তা আর জি লং জি পরফাই ট্রক সি রামিনিত ফ প্লেংলোতে দেলহি বেন কাপাচে ট্যাগ থু ইংলিশ আলাম বেন বিয়ার্তা আর জি থু লং জি পরপাই ট্রক্সি রামিনিত ক্যাব প্লেংলোতে টকল্যাঙা যাই মেগাং ডেঙা লং পেন উইদিয়া প্রাবেশ এন্ড রাইট টু এডুকেশন আফু থাক সার আন্ধানী ইংটি পেনহুদ ব্যাং সেংকান কিমি ইংটি পি এতুমাং বংচি হুচিপুত আর জি লং জি পরফাই ট্রক্সি রামি ফিক ক্যাব প্লেংলোতে লুন চিতো যায় মেগাং ডেঙ লং পেন আসন আসন আলুন আর জি লং জি পরফাই নার ক্যাব প্লেংলোতে দেলহি বেন কাপাচে ট্যাক সামাচার প্রভাত আর জি লং জি পরফাই নার ক্যাব রামি ক্রেফ প্লেংলোতে দেলহি বেন কাপাচে ট্যাক

কার্ডম নীলিমেন হুনমিলিতরণ পি নীলি রং ভলুনি মিজুতরণ রং আপ্রাংসি নীলি নংচুথান জি লকে নীলি খেমবমসাই ন নীলি খেমবম লকে হোম বেকার নীলি কেক স্টি বনাই বম নীলি কেক বনাই চার্লি দুন চেং লকে নিপা কাথার পিয়ালং বকালিয়া 2022 আনিংকান সে চার্লি দুন লাপেন পেনেং আন 2024 আন কে 3 ইয়ার্স কমপ্লিট এল নীলি লসন সি ক্লেমবম মাংবম ল ইকে নীলি লং পেনা আন কাস্টমার দো লাপেন নীলি লং রিপিট কাস্টমার দো পেক লাপেন কাস্টমার তুম রিভিউ তামে সেন সাইডে ল্যাং লনাং কোকে নন পুয়ান তা নীলি ক্লেমবম ল্যাং হোম বেকার সা জয় কে গালি আথে দা কলম কে হরমু কেলং তা সুংক্রুং ফুলুনি কে হরমু কে নাম হাই তা আবে সিতা নন পুয়ান তা লাপুস্তি ক্লেমবম ল্যাং লন ইভেলো পারলম।

lapon apor nang litum hun militeron pi lamjir kethan arji longtanglu eson kenang sot kapachini alamjir arji tha akashwani diphua jai mek arjudun ji aphan arnibangta ada porphai troxira minute ke pen porphai sir kep an lapen arnigang sam porphai phopen porphai trokra chi tim an akashwani diphua jai mek YouTube live streaming akira penanglitum arjulong ikji lapena kaswani diphua jai me ke do an karjudunji afan ada porphai 4 minute phokep apor pena jo porphai kep an fm benalong pen megahertz pharoi sira tobar sir kep lapen news on air ebakira pen tananglitum arjulong ikji lapena parda kachini ji afan facebook twitter instagram youtube along pen tananglitum akaswani diphua long humridam iktami Nangli tum jong sika chuning rialun jir arjing tung puluti alom biloma jai megalong le WhatsApp nanglu ignun. WhatsApp number ki sirkep pli troxy trok nerkep nerkep phaiwe phaiwe nerkep pho. Rui chuli thotpo 9476880085. WhatsApp along ke tok nang jiki la puhinlo jai megamen alom bilom. কমাত সিকি লুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলুনালাম থে আসাপসো টকনাংজি কার্যুকাংটুং আতুম কেদোয়া দিমাতে আরং আমেন লাপেন কার্যুকাংটুং আতুম আমেন আলম বিলমাজাই মেকে ইরুয়েলং বাতাহিনী সিরত পার্যুচত লাকে ভোমগুরুয়ারনি আদা পরফাই নারকেবরা আচিতিম লাপেন আজো পরফাই সিরকেবরা মিনি থমকেব আপর কেনাং সৎ কাপাচি নিয়ালাম জিরকে লাপোয়ানিক চলল লাকে আকাশবাণী দীপু পিনি আসারলাম থে আজাই মেগাং দেং লংপেন আরজুইক সিনাং আটি আট কাচেচু মাতে কুরসেনেম লাম থেকে মান মানিয়া ব্যাং আমেঘল্যাং নু প আমি ঠ্যাং আকুর আথেকে আকুর ইসিবেদ আর লুস আফান কাহিনু আসাই মাতে আকাম ক্লেম দেট মাতে আগাবি পাচে ফুট দে

পেটলু তে কার্বিয়ারোনা টেংকে কুরসেনেম পুলু লাসনা ফানসি কে পুদাম আলামথে লাসি সারপালাম থেলু আটিয়া এট কাচিচু মতে কুরসেনেম পিনিয়াসারলাম থেকে লাপান ওয়েটলু লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রগ্রাম ফ্লিকে প্লেংটাংলু আদুন্থু কার্বি লুণবাড়ি মাজাই মেগং দেং লংপেন আফ্রাংসি কাবে তেরং পি কেলুন চেংসো কেপ্লং কচার হেয়াতে অত পেন আর্জুইক সিনাং

0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পরপর ফাইথ্রক্সি রামিট ক্যাব প্লেং টাংলু আদুন্ধু টকলাঙা যাই মেকাং ডেঙালং উইদ্যা প্রবেশ লাপেন রাইট টু এজুকেশন ফুথাক স্যার আন্ধানি ইংটি পেনহুটব্যাং সেঙ্কান ইংটিপি আতুমাং বং চেহুচিপুত আর্জুক সেনাং লাপেন লাবং সাই মেকে আকাশবাণী ডিফু আস্তেশন লংপেন কেরত কপার জুইক চেং ল তে আর্জুক সিনা
1: ইলিটুম আনুতেন আবং ফু বং ফিৎসামি কেচারলি কেডো কেনং সত লাসি লবং সো কেচারলি আহিন কেপ্রাং দুঞ্চি আফান পুরা ইলিটুম ফান সরকার আহিন পেন আসন আসন নাকি পৃথিক পিডো লাসি লবং সো পুথাক চিহু চিপুত পঞ্জি আফান পুরা নিলিটুম আকাশবাণী ডিফু আহিন পেন থান বং আফান কাছুফাপন্ডো আলংলি লকে স্যার আন্ধানি ইংটি আলংলি সিতামি নিলিটুম কাছুফাপনা তিং পেন নন স্টুডিও লং নংলি গেলো লাসি স্যার নিলিটুম আকাশবাণী ডিফু আহিন পেন নংলি ফান কোরবাং থুলপেন কার্ডম পাজরিকলো
2: কার্ডম
1: তংটে স্যার কেচিং সি নংলি কেক্লেম কে দাম পুথাক মতে নংলি সাই পুথাক চেথানিক চিমা
2: তো চোরল আকে হাইপি নিলি ফানং কার্য অপট নিলি মেন কে আন্ধানিং তি নিলি নন আমাত কে ডিফু রং মঞ্জর সি দো ইক বম লাপে নিলি নন কেক্লেমিক বম আসাই কে নিলি টিচার আসাই সিক্লেম বম থানবাং আসাই সিক্লেম বম লাপেন ব্লক রিসোর্স পার্সন বিআরপি লুম্বাজং ব্লক আলং তা নিলি বিআরপি আসাই তাক্লেম ইক বম নন আমাত লাপেন থু নিলি কেচারলি আং ডেং আবাং কে আসাম ইউনিভার্সিটি ডিফু ক্যাম্পাস পেন সি নিলি এমএসসি চিপাত তাংল লাইফ সায়েন্স এন্ড বায়ো ইনফরমেটিক্স আ সাবজেক্ট পেন লাপেন বি এড সিতামে লসন্দা থাকসি চিপাত তাংল লাপেন কাপে কাপে কা এক্সাম সিতামে কেচিপাত তাং দো ওল লাল
1: চুরল পাচিনি পনপ তংটি সরকার পেন কেচারলি আহিন কেপা ঠিক পন আসন আসন আপু থাক নংলি থান পাচিনি পনিক ঝিমা
2: চক আকে হাইপি পিনি কেনাং সট অল ইন্ডিয়া রেডিও কার্জু কাচিং হন সোলাং দো আরাদা তোমা ফান সিতামে নিলি পিনি লবং সো ডিফু অল ইন্ডিয়া রেডিও লং কেবং একে নিলি এসি মেসেন কে পাচিনি পঞ্জি ইপু আলাম থে পেনসি নিলি কেবং ই এসন কে নাং সট নাই আলাম থে বাংকে লাল লো কেচারলি আহাম ফাং মাতে লো কেচারলি আসাই আনাথু আলাম থে লাবং কে পিনি থেনি আলাম থে কাছে থান পন আকে নাং সট থেনি আলাম থে কাছে থান পন দোজি লাবং কে কেচেং সিয়া বাংকে বিদ্যা প্রাবেশ পশিপু লাপেন আদুন্থু আলাম থে বাংকে রাইট টু এজুকেশন অ্যাক্ট 2009 লাবং সো হিনি আলাম থে পেনসি পিনি লাবং সো অল ইন্ডিয়া রেডিও ডিফু আলং কার্জু সোলাং দো রাত আতম দো আনা ফাঁস তামে নিলি হিন পেন পাচিনি পনপ মাতে পাচে তাক পনপ পশি নিলি নিং হাংল
1: চরল তংতে বিদ্যা প্রবেশ কপিয়া সনল নাংলি থানিক ঝিমা
2: অ চক নিলি নন থানিক প বিদ্যা প্রবেশ লাবাংকে ইসি মেসেন আলাম থেল হিন্দি আলাম পেন লাসো বিদ্যা প্রবেশ পুকে বিদ্যা পুকে লাবাংকে নলেজ পুতাপু লাপেন প্রবেশ পুলো তাংতে লাবাংকে এন্ট্রি পুল হালা তো আমি নিং পেন লি তুম লাংদাম পুলো তাংতে নলেজ পুলো তাংতে এলি তুম কোসন ল এলি তুমে থাং কেথেক দে লো কেথেক লাসন ল লাসি লাবাং সো আলাম থেলং নিলি কে পাচির মি দাম জি কে লাপু হেল কে থান পন জি বাংকে লালো বিদ্যা প্রবেশ পোলো তাংতে নন আসন স্কুল দুন্দে পিন পিন লাং আউ সমার রাতুম ফর্মেল স্কুলিং দুন্দে পিন পিন লাং আউ সমার রাতুমা ফানসি লাবাং সো বিদ্যা প্রবেশ পু আলাম থে বাংকে বাং কাছে মারপন এনসিআরটি পেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং পু লাতুমা কমিশন পেনসি লাবাং সো বিদ্যা প্রবেশ পু আ স্কিম মাতে আ প্রজেক্ট বাংকে এলি তোমা ফান নাং ওয়ান পিল লাদাখ অসমারা তোমা ফান স্কুল দুন্দে পিন পিনলাং নন সন আর্টা নিংকান

0: কাপ্রায় মানে প্লে ওয়ে মেথড পেন্সিল তোমার ফান থানসি লা গ্রেড ওয়ান অ সোমার মাতে ক্লাস ওয়ান অ সোমার তোমার ফান হাদা কি ফাফেরে রেডাট পেন আর নিঙা রং পেন স্কুল লং কি পাদুন লং যে ফানসি লাবাং সো আ প্রজেক্ট মাতে আ স্কিম কে কে কেতা এনসিআরটি পেন ইম্পর্টেন্স পিল মাতে আরডিপি ল
1: চরো ল পাচিনি পান পথ তাংতে লবাং সো আ প্রোগ্রাম মেন্টু পেন্সি কে দিং পন লং দি ফান পাচিনি ইচিমা
0: লবাং সো আ প্রোগ্রাম নিলি তুমকে লুম্বায়ং ব্লক পেন কে এপ্রিল আচিক্লো প্যানেলি তুম চেং পনিক এলো এপ্রিল এক তারিখ মাতে এপ্রিল তারিখ ই সিয়ারনি প্যান হালা সরনি প্যানেলি তুম সিতামে লুম্বাজং ব্লক এরিয়া আনকে গভর্নমেন্ট স্কুল এভরি গভর্নমেন্ট স্কুল আনকে নিলি তুম চেং পন ইগলো কাপড়ে কাপড়ে কাদিম সিতামে নিলি তুম টিচার সিতা এঙ্গেজ ল মা কাপড়ে কাপড়ে সিআরসিসি সিতা তোমা ফান সিতামে এঙ্গেজ ল লসন থাক থাক সি রিসোর্স পার্সন আর তোমা সিতামে এঙ্গেজ ল হালা দাক চিকলো ইয়ন থমা ফান কোশন সি লোকে থানাং জিমা পোকে লাগে মো পেন এলিকে থানা সন সি কি লুন কি কান পেন প্লে ওয়ে মেট হট পেন বা টিএল এম বেস ইতামে টয় বেস টিএল এম লাহাই পেন সি নিলি তুম এ বি সি পেন চেংলক সাউন্ড আমখা লেটার আমখা কোশন সি কে পাচি নি জিমা পো লাহাই পেন সি নিলি তুম থান পন পাং চেং বম ল লাসি পেনাং আনা স্টুডেন্ট আ তুমবাঙ্কে ননাবাঙ্কে ননাবাঙ্কে জুন আ চিকলো অন্তা নাঙ্গে লে ল আপট আলং লিতুম ফেরে রে পিন পিন পেন্সি আর নিঙা রং পেন্সি ননবাঙ্কে স্কুল হেম সিতামে ওয়াং বম ল ক্লাস সিতামে হকপেট পেন আঙা টেন্ডুন বম ল লাসন সিতামে লাসো আজয় নে পেন স্টুডেন্ট এনরোলমেন্ট সিতামে বাদ বম ল
1: চরো ল পাচি নি পান পদ তাংতে লবাং সো সোমার তোমা ফান কোমাত আতুম সিকে থান পন লিখল
0: লবাং সো আ সোমার তোমা ফান কে থান পন জি আতুম মাতে কে থান পন পন আতুম বাঙ্কে লাকে হাদাক আলম গভর্নমেন্ট স্কুল অং টিচার আতুম ল হাদাক লোয়ার প্রাইমারি এল পি স্কুল আলং মেনলি কে হাদাক লা টিচার আতুম সি লাবাং সো অসমার আতুমা ফানকে বিদ্যা প্রাবেশ আ প্রোগ্রাম আলং অসমার তুম হান সিতামে থান পন পন লকাই কে সিতামে লাপেন টিচার তুম দেলে কি থান থান পোতালি কাছে রাব দুন আতুম দো দো লাদাক আঙ্গানওয়াদি ওয়ার্কার্স আতুম দো বা হেল্পার আতুম সিতা লাদাক সিতামে থান পন বম লকাই কে তা লাসন থাক থাক পেনসি লাসো কে থান পেন লাসো আনিংকে পারং পন পেন স্কুল কি দু আনিংকে পাহাং জিয়া ফান আনিংকে পারং পন পেন আর জয়নে স্টুডেন্ট আতুম সিতামে ননাবাঙ্গে কি ওয়াং আতুম দো পিক ল আনিং আর রং পেন স্কুল কি দু আতুম সিতামে নেলি ননামাত লুম্বাজং ব্লক আলং কাপড়ে কাপড়ে স্কুল নেলি ইন্সপেকশন কে দাম দাম বা স্কুল ভিজিট কে দাম দাম হো সিতামে নেলি লাসন স্টুডেন্ট ইনক্রিমেন্ট ইন স্টুডেন্ট এনরোলমেন্ট লাবাংস নেলি থেকবন লং ও ল
1: চরো ল পাচি নি পন পন তাংতে লবাং সো অসমার ফান কে থান ফান ট্রেনিং ল পুসন কি পি পন দো মা থান বাং তো মা ফান
0: চরো ল কে হাই পি লা সো আলাম থে বাং নাং লি নাং কার জু মে পিক ল থান বাং আ তো মা ফান লবাং সো আ ট্রেনিং কি পি দো পিক ল কি কাই কে সিতামে সার্বাসিক সা বিজান মিশন পেন লা পেন কাপ্রে কাপ্রে এস সি আর টি পেন লা পেন এন সি আর টি পেন লাসন থাক থাকি কাপড়ে কাপড়ে এজুকেশনাল প্রোগ্রাম প্যানেলি তুম ট্রেনিং কি পিতা দো ল নিলি আমা সিতামে হাদাক ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন সিতামে নিলি দো দুন পেন টিচার আতুম ফানসামে পেন না আনা টিচার আতম ফানসামে ট্রেনিং পিলং ল ননসন এক্সাম্পল ই সি সি ই এয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এজুকেশন লবাং সো আ কম্পোনেন্ট আলং সিতামে পেনাং আতম আলো থান বাং আতম ফানসামে ট্রেনিং পিলং ল কোশন পেনসি অসমার আতুমা ফান ফিরে রেডেট পেন থিরিক রেডেট পেন থেরাক রেডেট পেন লোকে চারি দুন থেকজিমা কনফিডেন্টলি পেন আর নিঙা রং ক্লাং পেন লোকে চারি দুন থেকিমা হাদাক নিল তুমকায় কে সিতামে ট্রেনিং পি বন বম ল লাখে হাদাক ট্রেনিং কি পি পি কে লাসন ল যে জয়ফুল লার্নিং পেনাংজি একশন সং পেন সি থানাংজি লা পেন মো পেন এলিগে থানাসন সি তুমো কে থান পেন আসন সি থানাংজি বা ড্রামা পেন ড্রামা বেস টিচিং মেথড পেনসি থানাংজি জলাসন আদো ও লাসি লাসন পেনসি নিলি তুম লো থান বাং আতুম ফানসিতামে ব্লক লেভেল নিলি তুম তা ট্রেনিং পিল বা ডিস্ট্রিক্ট লেভেল আলং সিতামে ট্রেনিং পিল লাসন থাকি ক্লাস্টার লেভেল আলং সিতামে লাসো জয়ফুল লার্নিং অসমার তুম ফান কোশন সি কিপা এন দুন লং জিমা কিপা থেক দুন শেয়ার জিমা পোয়া ট্রেনিং নিলি তুম লো থান বাং আতুম ফানসিতামে অল লুম্বাজং ব্লক লাসন থাকি কার্বিয়াং লং ডিস্ট্রিক্ট আট লো থান বাং আতুম ফান আসতামে নিলি তুম কাইকেতা ট্রেনিং পিপন বম ল
1: তে লবাং সো আলং অসমার তুম ফান কে তো ইদুন জি ফান ই সি আর তা কে পথিক পন ল পছন্দ মা
0: লবাং সো বিদ্যা প্রবেশ আ প্রোগ্রাম আলং কে আর তা কে পথিক পন পোয়া বাং কে লাল লাকে স্পেশালি ক্লাস ওয়ান আ তোমা ফান মাতি দি লাসি আর টি ই এক

0: lalo pelotang te lata RTA garona teng pelo kaprek aprang aprang a kaili tum lang dam pelotang te ningkan krip ho ningkan ning koy aprang lang dam lo pelotang te halasot ke li tum than bang ta dure pik pik bang pharoi sia long ke inu da than bang an anvet halaso hot ke ba bang phoke balong ke inu ta than bang anvet student teacher ratio tum kelang dam de joy ne pen li tum la bang so classroom management bang li tum problem do pik pik aprang prang ningkan krip ho ningkan ning koy aprang ke sitame nonabang ke labang so RTE ke wang ajoy ne pen ele tuma phan bang thong ke pas student along pen inuta teacher el tum long pen ele tum nonabang ke classroom management tame ele tum mission me at pen ele tum clamp on long lo classroom transaction pen chang lock ele tum mission me at pen lo sitame than pon bom long lo alang litum learning outcome sitame mission pen texar as student tum nang clang pon bom lo labang so RTE ka provision ajoy ne pen
1: চুরল থান পাজির মিপন থাকব তাংতে আর টি ই এ কে দোপেন ও সোমারা ফান কো আন আলি দুইক লনাংলি থানিক জিমা
0: চক আলে পাবাংকে এলি তোমা ফান দোপিক আনো সরকার পেন লাবাং সো আর টি ই এক মাতে রাইট টু এডুকেশন এক এলি তোম ফান কি বিপি পন আজয় নে পেন আলাম থে বাংকে মো পেন এলি কে পাজির মিদাম আসনসে নিংকান ট্রক পেন নিংকান ক্রেপলি আর টাও সোমারা তোমা ফান আন কে আকে জয় পেন স্কুল চার্লি দুনলং জি বা হিখা চু এন্ডন লং জি লবং সো টাংকা পিনাং নে পিন পেন এলি তুমা ফান আকে জয় পেন নাং পাচারি দুন লং আপট লাতা ইসি আলে ল লাপেন থু এলি তুম পাং বার দাম মে এলি তুম নিংকান ইংকয় আপ্রাং বা নিংকান থং কে বাপ্রাং এলি তুম কার বিয়াং লং পেন চেং লক আসাম আর আংকাং পেন চেং লক কাপ্রে কাপ্রে আ স্টেট আলং স্তাম এলি তুম লাং দাম লো প্লোতাং তে ড্রপ আউট রেট দ পিক ওসমারা তোম স্তামে এমে থাং কি দুঃখ দেদা জয় নে পেন কাচুরি কচড়ান কাবে দেদা জয় নে পেন ই খি এ দাঁত কাবে দেদা জয় নে পেন স্কুল আন এ বেঙ্গান দুন প ইরিনাং বুপ প ড্রপ অট দেট প বা কাপ্রেক কাপ্রেক আওয়ার সাই ক্লেমনাং কক আপাক জলাসন দো লাসি হালাসো কাই হুট পেন লাংদাম লো প্লোতাংতে ন না বাংকে 2026 আনল পেনেং নিকান সুরু হিনিরা ইংকয়রা ট্রক আনাং গেলে হুট আনকে ড্রপ অট রেট সিতামে কার্বি আংলং আংকাং বা আসাম আংকাং লাই লিটুম সেলাং দাম সিতামে পেনেং আনা বাংকে ড্রপ আউট রেট আবাংকে কম এক পিগলাবাং সো রাইট টু এডুকেশন এক মাতে আর টি এক পোয়ালাবাং সো এলি তোমা ফান সরকার পেন আংকি বিপনা জয় নে পেন লাসি এলি তুম সেলাং দামে নন এলি তুম বাংজক আউসোমার বা বাংজক আমুনিত সিতা এলি নন আবাংকে ক্লাস ই সি পেন হা ক্লাস নেয়ার ক্যাপ আনকে চারিয়া তোমা বাংকে স্কুল কি দু না তোম বাংকে আফাই দুইক পিগল ননা বাঙ্গে আমেন কিছি টক ঠেক লাপেন কাপুর হি পন ঠেক বিয়ার্টা লাহায় আলং আন সিতামে আলাং লিতুম কাপুর হি পন ঠেক বা কি টক পন ঠেক আনকে লাবাং সো আর টি এক মাতে রাইট টু এডুকেশন এক ইলি তুম ভানে কি বিপিয়া জয় নিলো পুসি নিলি জং জুং পেন এলি জং ইক দাম লং লো
1: চুরল থান পাচিনি পন ঠেক পন তাংতে আর টি এক কে দো পেন কে চার্লি কে দো ওবি কি মিয়া তুমা ফান সিতামে কপিনি আলি কে দো লাপুসন দো এক মা
0: আর টি এ কে দ জয় নে পেন নন কে চার্লি কে দো আউে কি মিয়া তোমা ফান কে আলে দৈক পিক ল আলে কে দো আবাং কে লাল এলি তুম নন আবাং কে বেরিয়ার্স মাতে লাবাং সো কে খাং প্রিং আর পং লাহাই কে এলি তোমা ফান কি দুক কে প্লাং কাছে বাহাক দাম জি পলাম থে মাসি নন আবাং কে আবে ইক দের ল আলাম থে বাং কে এলি তোমা ফান সরকার পেন মাতে কনস্টিটিউশন পেন এলি তোমা ফানাং বি পিল যে আকে জয় পেন লো চার্লি দুন লং পো পো মাসি লি তুমা বাংকে আওয়ার সাই চু এন ইদুন লং লক ল লাপেন পেনাং আনা তুম বা কি অং দুং আমুলুক আ তুমা বাংকে লাবাং সো আওয়ার সাই কি লং দুন পেন কে চার্লি হাম ফাং আন সোসে এলি তুম চার্লি দুন লং পেন আকাং তুই কাং তুই আং ডেং কে লে দুন লং আকাং তুই কাং তুই আং ডেং আ অফিসার অফিসার ঠেপো ঠেপো কে চেমান ঠেকসার ঠেকসার ইন্টেলেকচুয়ালস রেসেট রেসেট আ তুম নাং চেমান সিতামে এলি তুম মেথাং কার্বি হাম ফাং মাতে লিতুম কার্বি আং লং আসর আতুম স্তামে লিতুম দোল লিতুম গে থেক দুন লং থেকসার থেকসার আ ডক্টর ইঞ্জিনিয়ার পেনচেং লক আ সাইন্টিস্ট আ প্রফেসর লাই তুম আনা ছে মান স্তামে লিতুম লাবাং সো আর রন আ জয়নি পেন লিতুম নাং ছে মান লং লো পুসি নিলিহীন পেন লি লাখা দাম লং ল
1: চরল থান বাচিনি পন প তংতে আর টি ই এক কে দো পেন থান বাং কাছে মান জি নিং হাং ফান কপি কে চার্লি কে দো সে কেনাং জি নাং লিথানিক জিমা
0: চোরলক ইলিতুম নন ওবে কিমি আতুম দো আন ইলিতুম কিচিনি নাং জিয়া কে নাং সট লাপেন কাচারলি আনিং কে হ্যাং আতুম দো আন আতুম আবাংকে লাবাং

0: so kachini nangji aron along kachini nangji litum kenang sot alam thebang ken nilila bang so kenang sot pun like jong dama bang ke ilitum methang aham phang kache japonji mai litum a society along litum jong si chi japonji pulotang te ilitum ke cheng sike litum thanbang mission mesana thanbang nang do paprang nang jila thexer thexer alo thanbang ilitum along nang do pensi ilitum methang akar biham phanga toma phan ilitum chi japon thekpo ke theka krong ilitum chi japon thekpo kachini akrong ilitum japon thekpo ake me akrong ilitum japon thekpo lasi lake japon abangke ilitum ke cheng si jong si ilitum rt arona tank pen ilitum jong hi lo thanbang che mandun ji polo tangte ilitum afan rt mate right education ek arona tank pen ilitum phanangi bp pondo teacher jong si che manji polo tangte ke cheng si jong si lp teacher pen ili pudampo lp teacher jong si che manji polo tangte ilitum along high secondary pass nangji high secondary a degree do nangji high secondary ke pass ta 50% an ilitum long nangji ake kom nailo ki jum nailo la sondak taksi education a degree sita me do nangji dlet sita do nangji diploma in elementary education la do nangji la do tang det pen polo tangte ako ilitum teacher eligibility test po ilitum labang so tet po a exam hita me ilitum chipa pass po nangji labang ke litum assam state pen ba central pen sitame litum phan labang so exam ki pado do pondo la si hadak tok dun pen si litum la hai exam litum chipa pass dun nang ji lalo ladak litum la pen det pen polotang te upper primary teacher jong si che manji me school along jong si ko than dun thuji polotang te litum ba pass nang ji ba pass tame graduation 50% nang ji la sonthak thak si dlet do nang ji diploma in elementary education la pen hadak si tame la hini do det pen pulo tang tia ko te chi pa pas tu nang ji hadak ta teacher eligibility test pu chi pa pas nang ji competitive exam lo la sonthoma degree do an se li tum upper primary teacher ba me school along li tum alo than bang li tum che man don long po la sonthak thak si high school along jong si thanun ji pulo tang te ba ke do nang po graduation ke 50% do nang po la sondak taksi hadaka bangke B.Ed bangke doke nang sot bachelor in education do nang ji la sondak taksi B.Ed ke pas ita me hadak bangke 50% nang ji high school along ke la sondak taksi hadak ta la hini do det pen plo tang te tet ki unang po tet exam ke si tet ba tet la bang so state level exam ba central level exam unang ji la sondhom un det pen lo plo tang te high school teacher sita me man long po ampart hu high secondary teacher ba post graduate teacher jong si che manji pulotangte ilitum degree ke donang po post graduation donang po ma ba msc ba mcom donang po jo hadak sitame ma msc mcom ke ilitum 50% ke kido ke nang shot lo la sondak taksi bet sitame donang po bet pender lo pulotangte nonalom ke high secondary tet puta do do labang so high secondary tet sitame che pa pas don pensi hala dakstame e methang specialized subject pen ilitum lo thanun longpo mo pen ligi pu damalam thelong upper primary la pen high school along abangke ba bsc bcom so a degree si donang ji science atum lo pulotang de bsc po arts atum lo pote ba lo commerce atum lo pote bcom lo labang so a degree dolo pulotang te litum upper primary ba high school along sitame labang so lo than bang litum che mandun longpo lalo লাইলি তুম ফানা কি বি পন কে ইলি তুম আর টি ই আর অন টেং পেন্সিলি তুমা ফান নন বাং কে সিস্টেমেটিক ম্যানেজমেন্ট অফ টিচার্স নন বাং কে কোশন সি সিস্টেমেটিক আ টেং পেন ইলি তুমা ফান টিচার কে ছে মানলং জি মা পই সি স্ট্রাকচার ওয়ে ইলি তুমা ফান নাং সেমার পি পন ল
1: চুরো ল পাচিনি পন পন তংতে নাং লি সাই কে ক্লেম লং পেন কে লা খা পন আ টেং পেন লা বাং সো বিদ্যা প্রবেশ ল পেন আর টি ই এক কে দো পেন কে চার্লি এহিন কাচিং থর মতে কাছেলার ঠেক পনলং ইকলোমা
0: লাবাং সো আর টি এ কে দো আজয় নে পেন লাপেন বিদ্যা প্রবেশ আসাই আনিং কানবাং এলি তোমালং লুম্বাজং ব্লক আলং পেন চেংলক কাপ্রেক কাপ্রেক আ ব্লক আলং ইস্কার বিয়াং লং পেন এলি লাখা দামজি লাংসম এপি ব্লক দো হারাঘাট ব্লক দো বকায়ান ব্লক দো নীলিফ ব্লক দো রংবংবে ব্লক দো লাদ আ ব্লক তিন আলং সিতামে লাবাং সো প্রোগ্রাম কে দেং পেন বিদ্যা প্রবেশ কে দেং পেন student gross enrollment ratio bank increase pick anlo but ik pick lo is

0: then admission to piklo government school along non ke non student do pika join ne pen li tuma phan lakha pon bom lo je labangso a program ki deng a join ne pen student atum stame nang thek pon bom lo ki thek stame bat pon bom lo thekser thekser a student atum ke government school a student pen sitame doctor ke chiman tum ta dolo engineer ke chiman tum ta dolo jo la san tha thak si li tum chila kha pon long ik piklo la pen rt ek pu provision ke do join ne pen li tum sitame wrong group atok ano a wrong group an le chelangdam ba chela khadam pusitame school kidun long atum aphai do ik piklo school kidun long atum do piklo lo ke charli awar sai kichu endun long atum do piklo nonke wrong group wrong atok ano seta labangso awar sai kichu endun long pen ki theka tum do piklo kachinia tum do piklo ili tum thek pon long ji social media chatai long sitame Facebook ponon ba kaprek kaprek a birta long ansitame ili tuma phan non ke labangso loke charlie awareness program ki bipon do olo chilang pon mission lo la son thar thak si HSLC ke pass ba high secondary ke pass a tuma phan a felicitation ba karcho amai stame ili tum thek pon bom long lo alang tum laso RTA ke do joine vidya pravesh ke do joine pencil anakang tu yang deng ansita me la tum sta me texer mesen me at pen sta me undun bomlo la si la bangke li tum la bang so a program ki bipona joine lo pusi nilihin pen ke jongjung la khapon longlo
1: chorolo than ajermi pon thekpo tangti ki jut si nang lihin pen radio kar ju rara phan ko pini ki than kang tung ason doiklang ma
0: chorolo niya ki haipi nang lila bang so nili phan awar sai nang ki pipona pot nili nona bang ke a karbi solangdo arata tum do ana phan ladak dipu all india radio station panili ke pachini pon kang tung ke la helo donatum ilitum akopai ke me ilitum awar sai ke me labang so constitution panili tum phan rt a provision sitame nang e bi pipona joine litum e thang a hema somar atum do anaphan sitame kaike sitame labangso kacharli amu anathula ansu seke pacheng thur ponji aphanpura elitum kaike sitame lo kacharli ahin anathu school kachi toy dunang jia kenang sot elitum hem lapu pajui pongpera elitum kaike sitame lo kacharli anathu school along elitum che toy dunang po admission np dunang po pacharli dunbom nang po lalo plotang te elitum ansu se thek pon bom re pon bom si moarni si ke litum karbia ham phang along alang litum thekser thekser ke ja asongja ponang che manlong po asongja pinang che manlong po thekser thekser amuni nang che manlong po officer the ponang che manlong po lalo plotam te litum phan litum karbia solang do ratum stame litum ining arong dun long po litum e man the dun long po litum chokha dun long po je moarni si ke alang litum bensi ইলিতম আফান এ মাহাং না পাকলার পনলংপ ডনাটুম লাসি নিলি কিপু দামজি পবাংকে ইলিতম আও সমারাতম আফান স্কুল কে তয় দুন ইলিতম আকে নাং সট আথে মানে স্কুল আলং কে নন মালম আকাই কে টাংকা পয়সা পিনাং নে পিন পেন্সি ইলিতম এডমিশন আকে জয় পেনেলিতম এন দামলংজি আলাং লিতম পাচারলি দুনলংজি কিতাব বহি পেনচেংলক স্কুল ইউনিফর্ম লা সন্থাক থাকসি হাদাক্স তামি এমডিএম আনসি তামি আকে জয় পেনচো দুনলংজি কাপ্রেক কাপ্রেক কিতাব বহি আনতা কে জয় কে রন পেন নাংলি তুমা সোমার সামে আনসো সে মেসেন আকাং তু ইয়ং ডেং আন লে দু লং পো কে চার ইয়ং কাক তু ইয়ং ডেং আন লাসি নাংলি তুম স্কুল চিতয় দু নন আনলতে মো পেন লি কি পু আ সন থাক থাক সি লি তুম কার বি হাম ফাং আ ফান আনসো সে আ কে মে আ সাই লি তুম চি থেক পন লং পো লা ল কারডম
1: চুরুল স্যার নাংলি মেসেন মেসেন আলাম থান পাচিনি পন পো তংতে পিনি কে আপরালাম তা দুকপন ইলিতম চিংকি চে থানালাম কে দোপিকলা পোয় ফিতা ইলিতম ছিউ ছিউপুত কে পোয়ালিং টনপনিক না চুরোলো স্যার নাংরি ফান্তা লানা সাই কে অং বং পেনা পনং ছিপি পন থেকব ইলিতম চিংকি চে থানালামান রেডিও কার্জুয়া রাদাতম আরে নাং লংডন পপসি নিং থেলো লাপেন্সি ইলিতম পিনি ছিউ ছিপুরা যায় মেকে কাং টনপনিকলো কার্ড
2: লাপোয়ানা পর নাং লিতুম কাচারলি আজাই মেঘ ফুথাক আকে হাই সার আন্ধানী ইংটি লাপেন হুদ ব্যাং সেং

লাপনাপর নাংলিতুম কেসিএস আম্রিয়াতুম কিলুনা লুন আর্জি লংটাংলু আদুনথু লুনচেতু অজাই মেগাং দেং লংপেন কিজুৎসি আলুন আর্জি সিনাং কেসিএস তেকেলাং জুনাতুম কিলুনা লুন আলুনা লামথে ওয়াংলুন।

ভায়োলিন, উৎপল ডাইমারি কিবোর্ড, রুবুল শর্মা তবলা, লিলি রংপিপি কার্টাল, কুমার ডাইমারি ভায়োলিন, লাতুম হেনলু। লাবং সজাই মেকে আকাশবাণী ডিফু স্টেশন লংপেন কেরত কপার জুইক চেংলু ট্যাংতে আর জুইক সিনাং।

লাপোয়ানাপর নাংলিতুম তাপান্তেরন ঘানাকান্তা দাইমারি উৎপল দাইমারি রুবুল শর্মা লিলি রংবিপি লাপেন কুমার দাইমারি এতুম মৃদং প্রাকসৌকে রথ আর্জিক লং টাংলু আদুন্ধু সীমান্তা বর্মন পেন তাবলা কেথিব আর্জিক থুসিনে।

লাপন আপর নাংলিতুম সীমান্তা বর্মন পেন তাপলা কিথিপ আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সিরকেপ লেংলোতে গুয়াহাটি পেন কাপাচাটাক পুয়ার আঞ্চলিক বাতরি আসামিস আলাম পেন বিরতা আর্জিক লংজি

0: কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে বিশেষ ভ্রমণসূচীরে কালি গুৱাহাটীত উপস্থিত হয়। কেন্দ্রীয় মন্ত্রীগী বিমানবন্দরত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য সরকারের জ্যেষ্ঠ বিষয়া, প্রশাসনিক কর্মচারী তথা বিজেপির কেবাগী নেতায় আদরণি জানায়। সামাজিক মাধ্যমের একটা বার্তা ড শর্মায় কয় যে অষ্টলক্ষ্মীর আশা আকাঙ্ক্ষার উন্নয়নের যাত্রাত সদায় কেন্দ্রীয় বিত্তমন্ত্রীগীর সহযোগিতা লাভ করে অহা হয়েছে। শ্রীমতী সীতারমণে উত্তর পূর্বাঞ্চলের বিকাশক নতুন গতি প্রদানের পুরুষার্থ করে আহিছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করে। শ্রীমতী সীতারমণের উত্তর পূর্বাঞ্চল ভ্রমণ ফলপ্রসূ হব বলে আশা প্রকাশ করে। এতিয়া আহক অরূপ কুমার শর্মার সঙ্গে আজি গুৱাহাটীৰ পৰা প্রকাশিত বাতৰি কাকতসমূহৰ প্রথম পৃষ্ঠ বাতৰি চকু ফুৰাওঁ।
1: আমেরিকা আর ইরানের মাজত শান্তি চুক্তি সম্পাদন, কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের অসম আগমন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স ভ্রমণ আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বাতরিয়ে আজি গুৱাহাটীৰ পৰা প্রকাশিত দৈনিক বাতৰি কাকতসমূহৰ প্রথম পৃষ্ঠার অধিকার করেছে। ফ্রান্সত ইরান আমেরিকার মাজত 14 দফীয়া শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার এটা বাতরি যুদ্ধর অবসান মুকলি হল হরমুজ প্রণালী শিরোনামে দৈনিক অসম কাকতে প্রকাশ করেছে। একেটা বাতরিক প্রায় এটাকিখন কাকতে ভিন ভিন শিরোনামে প্রথম পৃষ্ঠাত স্থান দিছে। বিহারত মানব সরবরাহকারীর কবলৰ পৰা অসমৰ 115 গৰাকী যুবক যুবতী উদ্ধার হওয়ার বাতরি অসমীয়া প্রতিদিন আর দি আসাম ট্রিবিউন কাকতে প্রথম পৃষ্ঠাত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। নিয়মীয় বার্তা কাকতে নেৰানেপেৰা বৰষুণৰ বাবে জলস্তর বৃদ্ধি পোৱাৰ পরিপ্রেক্ষিতত কপিলী জলবিদ্যুৎ প্রকল্পর 3খন গেট খুলি দিয়ার বাতরি খুলি দিলে কপিলী জলবিদ্যুৎ প্রকল্পর 3খন গেট নামনিত আতঙ্ক শিরোনামে আলোকচিত্র সহ প্রকাশ করেছে। আমার অসম কাকতে আন্তঃরাষ্ট্রীয় বজারত খাৰুৱা তেলৰ মূল্য হ্রাস পালেও দেশত শীঘ্রই মূল্য হ্রাসৰ সম্ভাৱনা নাই বুলি উল্লেখ কৰি ভাৰতৰ এতিয়াই নকমে পেট্রোল ডিজেলৰ দাম শিরোনামে এটা বাতৰিক প্রথম পৃষ্ঠাত স্থান দিছে। গণেশগুৰিত শিল্পী জুবিন গাৰ্গৰ ছবি মচি দিয়াৰ ঘটনাক লৈ উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হোৱাৰ পাছত শিল্পীগৰাকীৰ ছবি নতুনকৈ অঁকাৰ বাতৰি দৈনিক জনমভূমি কাকতে উড়ন হেতুৰ খুঁটাত মচি পেলোৱা জুবিনৰ ছবি পুনৰ অংকন শিল্পীৰ শিৰোনামেৰে বক্স বাতৰি হিচাপে প্ৰকাশ কৰিছে। দৈনিক অগ্ৰদূত কাকতে ভাৰতীয় বতৰ বিজ্ঞান বিভাগৰ তথ্যৰ উদ্ধৃতিৰে অসমসহ পূৰ্বোত্তৰত চলিত মাহত 43% বৰষুণ খাটি হোৱা বুলি এটা বাতৰি প্ৰকাশ কৰিছে। অসমীয়া খবৰ কাকতে কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ অসম আগমনৰ বাতৰি, কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ আগমনত উৎসাহী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শিৰোনামেৰে প্ৰকাশ কৰিছে। দ্য চেণ্টিনেল কাকতে ৰাজ্যত জাপানীজ এনকেফেলাইটিছ ৰোগ প্ৰাদুৰ্ভাৱৰ এটা বাতৰি, জে ই এন এ ই এছ ক্লেইম 39 লাইভছ ইন ষ্টেট ডিচি আৰ শিৰোনামেৰে প্ৰকাশ কৰিছে। এতিয়া পুনৰ বাতৰিৰ মাজলৈ উভৰিছো।
0: বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি পুৱাৰ এখন খেলত মেক্সিকোই দক্ষিণ কোরিয়াক 1-0 গোলৰ ব্যৱধানত পৰাস্ত কৰে। ইয়াৰ পূৰ্বে অনুষ্ঠিত আন এখন খেলত আজি কানাডাই কাটাৰক 6-0 গোলত পৰাস্ত কৰে। ইপিনে ছুইজাৰলেণ্ডে যোৱা নিশা অনুষ্ঠিত এখন খেলত বোস্নিয়া হাৰ্জেগোভিনাক 4-1 গোলত পৰাস্ত কৰে। স্থানীয় বতৰৰ আগলি বতৰা অনুসৰি অহা 24 ঘণ্টাত গুৱাহাটী আৰু ইয়াৰ উপকণ্ঠ অঞ্চলত বতৰ আংশিকভাৱে ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে 2 এজাক পাতলীয়াৰ বৰষুণ অহাৰ সম্ভাৱনা আছে। আজি গুৱাহাটী তাপমাত্ৰা সৰ্বোচ্চ 33 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু সৰ্বনিম্ন 25 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব পাৰে বুলি বৰঝাৰৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগজাননী দিছে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰি কেইটামান পুনৰ এবাৰ। প্ৰধানমন্ত্ৰী বিকশিত ভাৰত ৰোজগাৰ যোজনাৰ অধীনত আজি 2,400 কোটি টকাৰ উদগনিমূলক ধনৰাশি মুকলি। অসমতো এই উপলক্ষে বিশেষ কাৰ্যসূচী। অহা সোমবাৰৰ পৰা শক্তিপীঠ কামাখ্যা ধামত হ'বলগীয়া অম্বুবাচী মেলা প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ আৰু বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আজি পুৱাৰ এখন খেলত দক্ষিণ কোৰিয়াৰ বিৰুদ্ধে মেক্সিকোৰ 1-0 গোলত জয়লাভ। পুৱাৰ বাতৰি ইমানেই। খন্তেক পাছতে জিলাৰ ৰেহৰূপ আৰু দিনৰ 11 বজাত পৰৱৰ্তী বাতৰি শুনিবলৈ পাব।

kitchen pro ke keng sang a so sai se sera long le pu bang ikiche than pre ke asap oke mek prang dun ta me a the ke me si ke nang jite seler le dai le do dun ta me sai jog je pen klem dun chit ta me ning ki ding asap ave chiklo jon thom are chupu kar bi amen ka chelong ke আর কয় থাং থাং ঠেরে কে দোলাং সকসাং মেনপো চিকলো জন্থম ছিল বম রিচো ফুতুপ ইংজুই এট বিন হেম নিং শিক্ষাক ওয়াং অং চু বীরতি বীরতন কে লংলে কাছে লেট আপদ মাসাপ সো কে ক্লেম চম জয়নে হাকো আনাম পিয়েজ নন কে ওয়াং প্রে চট আর পুংসু কুপুসি সক লে কে মেপ ত লাপুলে পুতামে নোপাক আদিম কলম এন তামে কিতক কেলাংলে কি অত শিব জিতে তকবর লদুন চারনু সেট তুকে

চমজনে হাকো আনাম পিয়জো ননকে ওয়াং প্রে চট আরপুংসু কুপুসি সকলেকে মেপ ত লাপুলে পুতামে নোপাক আদিম কলম এন তামে কে তক কেলাংলে কে অতসিপ জিতে তকবর লদুন চারনু সেপ পুকে কে সেলেপ পেন আবহ চিবজব ইদেত হিরজির তোমো ফুরকিমো কে তক পেন হেনলো ইপি আলাম কচিং বিরটি কে পাংচোজি আবিদি তা মাতসি নং হির নং ফুরজি কাসেলেপসি কাইকে চেতং দি জিরয় দিরয় ফুলে পুনন কে তক কেলাং পেনসি ইপি আলাম ইং চলিম জি মাতি কাসেলেপ আনিং চেহেক সিনাং ইলি ইলি সোকার বি আখাই দোয়ান পিনি আন পারলে ইলি সেলেট বমতে ইলি এলাম ইকি নং জুম বমসি এ দেট এলং রিতা বাংসি নং কে থিজি ইমুট চেদং প্রাতরা ইলি ক্লেম পি নং এ দেট এ খাই আফান পিনি লংলে এ ফার লুট চক্রা ইলি ক্লেম পি নং এ রং এ রাত আফান পিনি কাসেলেট পেন আপর কে জয় কে পাদাম আপর আভেলো ইলি ক্লেম পিনাং মিঠাং কার্বি আরাত আফান পিনি আনসি চিং থুরজি কার্বি আংলং আংকাং পি পায়াকাং হন আথে নিমাহাং আভেলাং আভেলাং আপ্রাং প্রাং নং কপালর লো আবাং কো আং চেপানিং ডিংজি আলাং ঠেক দুন খ্রাং সেলাং নিমাহাং চেচার দুন লংলাং কাচিরু সিনে কপাপ্রাং কাচিরু দুন চট কালিলাং কিঠু কে ডক সে কাছেলাং কিঠু কে ডক কুপি আফান কিঠু কে ডক কুপি আফান হেম রিত ইকায়ল কে ডক দুন জিন জি আফান পায় কং হন আথে চেথানুন এ এলাম থে নিকেং দাম থেক থেলাং কিংবং কিংবং পেন নিপে দাম ল্যাং নেলাম নিং জে থেক থেলাং হেলয় নিং জে কেং কং আলাম পায় নিকার জুদুন নেলাম কাচিরু কার জুলং পেন নেসে কাচিরু কার জুলং পেন নেসে কোসন তং কেবাং তংল নে আ মেকতা জাং হেরন এ নেসে সে নিং চি বি এ পায় কাং হন আথে চেথানন এ এলাম থে কুর ডাং ডাং কুর ডিডি পেন তাং এ আ নং থাক তুয়া এ আ লাদুং লাদুং পেন নেজন পান লুন তোমো পেন পেথে পেদিং আন তকবর নেলো দুন আব্যাং তকবর নেলো দুন আব্যাং আর নিং আর লো আকে ম্যাং থেক স্যার আব্যাং নংমান এম এ নংলো দুন লংল্যাং আল্যাং আকে ম্যাং রানাম আকে ল্যাং হেম পেন হেলো জ্যাং হেম পেন হেলো জ্যাং পায় আফান আকে ল্যাং কেল্যাং প্যান মেক্রি আল্যাং ইউনিভার্সিটি কে মে দুন লংল্যাং সেংকং সাম কুপু আন আলাং পায়াকাং হন আথে চেথানুন এ এলাম থে পোয়াকাং হন রং রো কিজু আদিম নে চেথেকলং নে সেংকং সাম পু আন নে চিথিরক্লং চেথান সোরামু পেন চিহুম লামজির চিমুম চিহুম দাম রি রো আকাং হন এ পো আফান আমান কি পিজি আলাম কার্বি খাইলংতা পেহার পেজার ভুসিক আচিক্লো রৈথম আভম কুরুলতে কাংহন আলাম ইলি চিকিমো লংল চেমাথা দাম ইলি পিরবি দোয়েকাই আলাং কাংহন মিন্দারনে ঠেকলং এফান কালানা কেনাং আন পেদর চেথানুন এ এপো এফান কাংহন সনসি লাসি আমান কেলং বিন তকজির লামজির পেনসি নে চিজির দাম আলু না তোমো পেনসি চিংথুম দাম এ পো এ ক্যাং হন প্রেগুন এ চেনাম আ তিরি পেন লা ননে জন পান আন এ কাই এ পো ফান কাচিং হন জিকে সার সারা তুম ই কিজুবের আলাম থে ই পি এ পো ফান কাচিং হন আন কে এ কাই আলং থা এ চেথে দিং পো চেথান চেমুম দাম পেলে দাম অং তে মেক্রি মেঘল্যাং চিপিবু মেমে আর্নি আরবে আন কাছে চাক নাংকে এ কাই ডিং পি আন কেমে সেন জিয়ে ফান

লাপন আপর নাংলিতুম জুবিনগার খেলুন লাহে লাহে আলুন আর্জি লং টাংলু আদন্থু জুবিনগার লাপেন আনন্দিতা পল আতুম কিলুন আলুন আর্জি ঠুসিনা আলুন আলাম থে অসিনাকি দুইটি মনে তাংতে আর্জি সিনা।

0: গেঞ্জি আছই হে, গেঞ্জি আছই বাংকে লাগে 19 নম্বর এনাং পো, 19 নম্বর কালিতে 12 নম্বর না সন সন্থম, কটন কে 14 নম্বর ল আনবার কে 18 বাঙা কাল জিন্স প্যান হে লা ল অঙ্কে সন লা জিন্স প্যান এ বাংকে স্পোর্টিং হে সন ইংলিশ মতি স্পোর্টিং ইয়া দুদু মতি দি লা বাংকে 12 নম্বর বাং লোক এনাং পো
1: তাহলে ইন্টারলক কেমারি বলে পছন্দ না তাহলে ইন্টারলক কেমারি কে লাগে কাপড়ে কা মেশিন মা
0: ও লালো লাগে কাপড়ে মেশিন পেনে এনাং পু লবাং কে ইন্টারলক মেশিন পুদু থুয়েট লো লবাং কে মানে মেশিন তা নন লা নিতুম রয় বম তা জিগজাক মেশিন পুনয়ান মেশিন পুনয় সেটাই উসা মেশিন লং বাং কে ইন্টারলক বাং আভেলো ইন্টারলক মেশিন পু কাপড়ে নাম থুয়েট নাং পু
1: দি চুরুপিক ল থান পাচিনি পনাপন তাংটে নাংলি ন নামাত কে নাংলি হেমালং সি পে রি রয় বোমপু তাং লাসি নাংলি নাং রিপ্রাং কে বাং নাংলি অ লা কুলাত হিঠিয়েলং কি বিদুন জিয়ে ফানাংলি নিং কে হ্যাং লা পছন্দ দা দোমা
0: ও মানে নিনিং হ্যাং পিকলো আলং লং লং লো দোকান কে চাং দোন আন পার কে লং থাইবে আং কে নন বাং কে লং লো নন বাই দোকান লা বাজার লা ফরেন গোস লং হেদি দোকান লং লো নন সিপ দা পো নন মচিকলো লমতে সিপো বনে মানে হেম বেন কে হেলোভিং মাতি হেলোভিং ল আনপার কে কেদাম কে বাং টা আসব প্রবলেম হয় তিতি আনপার কে লা কেদাম কে বাং টা জাংঠু হাই খরচ হেদি দাম ও তিতি লা সপসি কুলাত লং হেদি পেনে সিপ দাম পো পিয়ালো
1: তাকতে নাং লি ন রিডিউকার জোরা লা তুম ফান আও নাং লি ব্লাউজ কি মপেন রয় ও লপু লাসিন নাং লি ব্লাউজ কি রয় আলাম পুটাক থানজি মা কোসন সি ব্লাউজ কি রয় কা পাং চেং দুন সালাম
0: ব্লাউজ কি রয় কে ফাস পুন নাং পো হে আকি দিং পুন নাং পো কো আনসিলা মনিত তুম আবাং সাইজ জংসে আবাং সাইজ জংসে 32 পলোতে 32 সাইজ কে নাং সন লা বেয়ার গে 30 পো হে 30 বাং পো অঙ্গে 36 36 পুন পতে সন লো আনিং লং জংসে 36 পলোতে আঙ্গে আবাং লং 36 পলোতে সিম্পল নন লম কে হেদি লা ব্লাউজ বিসি কে লা মিডিয়াম সাইজ বাং সি মনিত তুম কে অং মাতি দি থিদা থিও এ বিতা বিও এ লো মাতি লাসি আফাং লং কে 12 ইঞ্চ আন এনাং পো আঙ্গে আবাং কে 6 পলতে হাফ হাফ সে লসন ইং টিপ নাং পো মাতি আঙ্গে আফাং পেন লা সন লো সন লো লা পেনে সো আনিং লং জং সিকি পুন লে পারফেক্ট লোতে হেদি পেনে পো সন লো পারফেক্ট মেজারমেন্ট বাং পো আর জং সি নাং মেজারমেন্ট জং সিকি এন চকচে পুলোতে নাং কেরোই আহু সিতামি চকচে লো লকে নাসি মেজারমেন্ট বাং পুরা চক নেই লা কি পুন হুট বাং হে কি পুন হুট বা পুরা মেজারমেন্ট পুরা নাং পো মানে কি পুন হুট বাং হেদি নাং ইমাইন্ড হেদি সন লো মাথা তাপতে দে নাং পো আঙ্কে মানে লাফান লসি মাথা বেত নাং পো পিয়া হে জংসি লা জংসি আসা ও বাক কে লো পেনে লোতে কে মাথা পুলোতে হে দিলা কাংটিপ জংসি চকচে লোতে মানে ব্লাউজ কে আফাং লং ক্লো লাক দো পো আমপার কে হং ওয়াং দা দো পো পো মুনিত তুম হে দি কিছুমান তুম কমপ্লেন দেট পো লাসি কি পুন মাং হে দি পুরা পারফেক্ট থেক লোতে মানে থাং প্রবলেম আবেলো লা কাংটিপ হুট বাং হে হাসি আরি জংসি 16 বলতে নাং হাফ ইঞ্চ আন পাথে চেত নাং পো কি এন বাং হে দি আর জংসি আল বাং তা জংসি সন ল 12 ইঞ্চ বলতে আকু হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ বা পাথে চেত নাং পো মা বাই চান্স মুনি তুম থে চেত তা থে বি চেত তা থে মা দি দি লাসি ব্লাউজ কে কাংটিপ মানে আসুন সিরি দো পে মুনি তুমি চিংথাং লাং মে সেন চামে আসন সিরিক দো পে ইং টিপ থু ই এপা চেট থু ইয়ান সি কো জয়েন থু নেই মাতি দি মুনি তুম এ লাসন হেন দেখ তা কিছুমান আতুম দো দো হে লাসন সিতামে লাং কিছু কি চিংথাং লাং মে সেন পহলা কে রয় তুম বাংটাই দি আদুক দুক দু ও দি তি পিয়াল
1: তাতে ব্লাউজ কে রয় এলং কে আকাত তা দু পিক পিক লাসি কো পিপিয়া ডিজাইন আকাত নি নন আমার রয় বম
0: নি কে আসন সন্তিনা কাটা রয় বম ব্রা কাট তাঙ সিম্পল কাট তাঙ প্রিন্সেস কাট তাঙ সন্তিনা কাটা রয় বম নি বাংকে নন মাত কপিয়া ডিজাইন মা হে দিয়ালাং তো মানে কে হ্যাং নাং কি পি হে সো ডিজাইন আনতা রয় লাভলো নিকে
1: তাতে উসমারা তুম ফান ফ্রক পিনি নেতা রয় দুন মা
0: ও রয় দুন লা ডিজাইনার ফ্রক তাঙ আলাং তুম কপিয়া ডিজাইন মা নাং কি পি লা সো ডিজাইন রয় দুন লো রয় দুন থেকলো নে বাংকে রয় তা রয় দুন বমলো হে
1: তাতে নাং লিনন নাং প্রাং কি কেবাং জিলাং লং লা পি রি কি রয় পেন আন পার কা প্রে কা সাই কি ক্লেম জি ফানাং লি নিং কে হাং লা পছন্দ দা দোমা
0: নি লিনন মত কে আবে মানে লা সি নিং কে হাং দাম লো মানে মানে লা আনসো সে জি পাথে কাং তু

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেঙালং নীলি বন্তি দিমুং পি কাদু কাভিয়া ফান্ডা কার্ডম পাজির সে কার্বিং ডেং পথ ডাং বন্ধুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্স রেঙ্গর সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল পিনিকে বসিক নিফাই ক্রে সির কেব ভমতা আর্নি পিনিকে ভমতা আর্নি আপসি লু নাংডেং আলং লুন জেঠা কাংডেং পেন আসনসন আলুঞ্জির আর্যুক লংপ তোটাংটে লুন চেথা কংডেং লংপেন পিনিয়া প্রাং সি আর লুন চেথা জির আর্জেক সেনা কিলুঞ্জি মঙ্গল রং পি লাপেন প্রতিমা রং পিপি আলু নালাম থে বটর আসন বেন নাং তোটাংটে আর্জেক সেনা

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু পিনিয়াছৰ লামঠি আৰু ইকজনা ইংনাৰ আবাহাৰ জুকিং চু কাৰ্চা লামঠি কিমান ইংনাৰ পেন জুকিং চু কি আবাং টামি আজাকং টামি কাচিংবাৰ বি থিপ পিকলো ইংনাৰ আবাহাৰ আঠি কি আৰ ডি লে কুপুচি জুকিং চু লে কাৰ্চাক উনপমা মানি আবাং আবিদি চৰি কাবি পেন কামকে থে কে ক্লেম লাপেন উন ই আকামচি উন পুৰা কানিংজি আলামঠে ফানচি কি পুদামা লামঠে পিনিয়া সারলাম থে লাপান হেল আদুন থাং ডেং দাম দিয়া ফ্রাং পিনাপ কার বিং ডেং লং কপি পি সি কিরক কেপার জুপন ইগজি মা জেঠা নিক সনাং পেনাপ কে ওসিক নি ফাই ইং কয় ভমটি আরনি কার বিং ডেং লং পেনাপ রাং সি বিরতার জুক লং প আদুন থু সারলাম থে পেনাপ কে ভমটি আরনি আপত সি লু নাং ডেং লং পেন ইনুত পেনা সি আং ডেং লং গুনিরাম রং হাং কিলুন আসন সন আলুন জির আর জুক লং প লাপেন বিন্দু তরাং পি কেটক লামকা নাং ডেং লং পেন আংদুং বা লামকান আর্জিক লংপ ততাংটি পথত লুন চেথা কাংদিং লংপেন লুঞ্জি আর্জিক সেনাং কিলুঞ্জি প্রেসিং টিসু লাপেন রুবিনা ক্রুপি কিলুনা লুন চেথা আলুনালাম থে বাদু পেন আভি

লুঞ্জে ঠাকাং দেঙা লং প্যান প্রেসিং টিসু লাপেন রুবিনা ক্রপি গিলুনা লুঞ্জির বাদু প্যান আবি আর লং টাংল পুথর আদুন্থু লুঞ্চে থাক আর জে ফ্রাং পিনি আদুন্থু আংদেং আর জেক সেনা কাংনেক আহানমি কেথান পঞ্জি অকে রাজীব ক্রু তোতাংটি কাংনেক আহানমি আর জেক সেনা

একদম আলাংগিত, একদম এসি তাহ আর টেপ তাহ, একদম ছুক ছাক ছুক ছাক, একদম আরাম তাম বমলো। আমার ড্রাইভার মানে গিয়ার চেঞ্জ বম আলাংলি লাং দিং, গিয়ার চেঞ্জ বা লাং দুন দিং, গিয়ার চেঞ্জ বম লাং দুন দিং, লাং দুন দিং আথিমা চন আনি থিফু সমনি মাত বুল ওই এখ গাড়ি পছন্দ, গাড়ি পছন্দ থাকু চহল দাকে তোমার ওই দাদা হা দা হা দোকান আনে তোমার পাশাং নাং নি নেতা পেট্রোল পাম্প তুমি জাংসু থাই নাই হাতাক পাশাং কালি গাড়ি পাশাং পিপল লসা নাং গাড়ি গিবে এক চেয়ার চালি বুয়া কে চালি অলাম গাড়ি নাং কল নাং সুন সুন দামত পিনি পেঙে নাং দাক সাকুরি বলো চালো চে দামল সাবি না পিনো দামত পু কুপিয়ে পদ মাতি সার নেতা হো দা সো সাকুরি দাম জুতি নেতা হেম দিগদার দো পলে হো হেম সলাই সন সার নেকে বেক পাকা মাতি একদম একদম জো পুমাত পাকা আরাম সি বাম্বো গাদি চঞ্চে পিন গাড়ি থারুন দে পিন রেংমি ও মাতি সার কে রেংমি অলাম কালু না ও পেনা ফান খালা কে চেং পেনা লাং দুন দিং নাং লা সোক লা কপি লাপিল লাপিল সার লাকে গিয়ার পু আর গিয়ার ফিয়া চহল নাং নাং লাং দুং দিং নেমো পেনাং কে লাং দিং চহ নাং নাং রিয়ে হং পেং কিলা কে লাগ লাগ লাগ কেতে ওয়ার কেতে ওয়ার আরে না গাড়ি কিমিলা নি থমন দা বেলাং নাং সো কাং লগি পুমো পেনে নাং লাং দিং আরে নাং পো আ না তাঙ্কা পেং কে নামা গাড়ি নে বেং পেন সি লোন কে এন কে নামা গাড়ি আকু নাং লা কাং লগি কাং বেং জি পুয়া থে রাক রে সা দম সি হাত পিনি পেনাং সাকুরে বে চা রে ধাক চু 30 অক্টোবর নি গুয়াহাটি বম ব্লাস্ট সো ফি গণেশগুড়ি এরিয়া গুহাটি এরিয়া কার্ফিউ ডক কার্ফিউ বই চিন লাল তুমি যে মুনি তু হং পেন তেলং লে দামলং লে সন অল সাইড একদম সাইরেন লগ ল সাইরেন কান একদম মুনি তুম কাপ লাভলো হ্যাম চিংকি লাভলো একদম দোকলিব লো সো হুত ইনু সার বুড়া বাঙ্গে হং আর জাপামিল পুলিশ গাড়ি লাং দুন দিং পুলিশ নাং লেলো বাবার একদম নুকাই বম্বে থাপু ওই যো যো যো যো ওই যো পিপল নে ফানে বনকে সবরে ধো চহ মাটি নেলে বন পাংব কালি মাটি ক কালি নাংলি নাংলি চলো দা কারফি পুচি নে মা হ্যাঁ চলো হং নালে হে মানুষ দোনাই পুচি নবো হ্যাঁ চিনো বানালে চলো হং দক আরে বদনে গে কপি পসি মুনি তুম পঞ্চার ফ্লুমারে মা পিমা পুজ নাং কেলাং চলে নে গে চিনি না দেন মাটি হো পিমা হং কে পু নাংলি কারফিউ বুঝি মাছিন হ্যাঁ কারফিউ রে হংকালি মাতি হ্যাঁ মালুসে তো নাই মাতি কপি কারফিউ ল নাকি কারফিউ অথে চিনে মাতি কহ পুলিশ সাহাব হব কারফিউ অথে কে বাংচে ভং তাহ পিনে নে গেছে আবল হাজার পুতে কারফিউ ডিক্লার ল পুলো তানে নাংলি হ্যাঁ মারলো দো নাংপো তেয়ার লং লেলো নাংলি দা নো নং থানা নং নাংপো থানা নং দা দা দা হা গাড়ি লালো এই পুনঃ লফান হা গাড়ি পাঠল ও থানা হো সাহাব কপি হা কপি হা কারফিউ তো পি হা মুনি তে হ্যাঁ মারলো পে নাং তেয়ার লং লে হা হেম সি চার উম জয় নাংপো হা ও ও তে তে তে নো নো তাই কো কো চো থানা কি হো এই জো হুন এই নিরি কং টি কো নাংবুং থাওয়ারে থাই হো ও না লং কে পন পো না লোকাল লো থানা না দুনা বহু দাদ আই গো পসে না ফাট সরব ফাট ও সাহাব থালাং হো থানা পুতে ও নি নি থমবাকে দোনাং কক পো বহু এতে থালাং হো নে চয়ে পাক বাং নি রিয়াং সিমাতি হো চয়ে পাক বাং কে হা হ্যাঁ সোট ফান চপাদি দাম লাং দে হো দাদ ওয়াং ওয়াংসা হো দাদ দাম দাম দাম সর চয়ে চবান ওয়াংসা দাদ দাম সর আপো দাম বম লো সোমনিয়াং তে তে দোকলি পুলিশ ইং হং বক ইং হং বক কলো হো ওয়াংসা হো কাপড়ে দিতি দো তো ওয়াসা দো জ সোমনি ও আজল ল ওয়াসা হো সো সাবরা নামতি হব আগে আপিং হাত থ্যাং দের দের একদম আগে না থাক জয়ল মালো মালো কালি নে পুলিশ ও ওয়াসা থানা দাম না বলাই না না না কারফিউ লা রুল ব্রেক মতি ওয়াসা নে নে নো কে হেম হেম আলো পে হং তে তেলো তে তে তে তে তেলো পিনি কেব চলো ওয়াসা কালি পিনে কারফিউ মাতি কারফিউ কে মুনি হে মারলো পেন হং তে লংলে মাতি নে কসং সি তেল পমাতি ক নানে টাঙ্কা আবে তাং হ পিনে আবে প্লন দে চাকরি টা লংলে কোয়ালিফিকেশন দোসি তা মে সো পোত আর সি সি অফিস লং পোস্ট ইসি ক্লাং লং আই ক্যান্ডিডেট কে বাহিনী ইন্দুত বাংকে কিচিনি মুনি দলো টাঙ্কা দলো টাঙ্কা পি এলো ফিটিং এলো আলাংলে চাকরি লং পোসিতা কিন্তু তাং ফানকে আউট নেই মাতি লাসি ইন্টারভিউ তা অফিসার তা তাঙ্কা চুয়ে অফিস তা নিয়ে পাক লাংলো বাহিনী ফান ফেস টু ফেস ফান হামলো আগে ইন্টারভিউ এনলো যে কর অপশন হবে নাং তুম বাহিনী ডাক চেপাং নো ফ্রং ল আগে পোস্ট কে সি কে কুমা নাং তুম মানে কোয়েশন কে থম থম নার জুপো কুমা সে থাগুঞ্জি মা লা তুম লাবাঙ্গে সাকুর লংপো ডাক মানলো অ্যাপয়েন্টমেন্ট লাতা ডাক মার পিডেট পন তে দেই রেডি নাং তুম ইতে কর অপশন হবে একদম ফেস টু ফেস চিনব করেন তো নাং নাং থাকা কার্বি কার্বি স্পেলিং কথা কার্বি স্যার কার্বি হা কে এ আর বি আই

পিনিগাপুরচক ইটাং ললাসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং প্যানেল পানসি কাঙ্ক নিকলো প্যানাবলে পুঠরা পরতেং বেঞ্চে তং থইগলো নাং দুমি থাকমি কুরবাংথু।

0: এয়া আকাশবাণী গুৱাহাটী।
1: লাকে আকাশবাণী ডিফু রেডিও ক্রাউজু চিংহানরা রাতু যাই মেকি ওয়াং বম লাকে এফ এম বেনাল লংপেন মেগা হার্ট ফারু সিরাত বড় সরকেব লাপে নিউজ অন এয়ার এফ লংপেন টাবেনা লাতুম আর জু লং এক্সি নন আদুন টু নং লাতুম কার্জু লং জিয়া যাই মেক লাকে ডিমাসা লির মিয়েলো না যাই মেক ডিমাসা লির মিয়েলো না যাই মেক লংপেন আপ্রাং সি না তুম কার্জু লং জি লাকে হেম্পোলা খেরসা কিলুন আনি লগু বলবংসা লুনা লুম আর্ড্রিক লংপো টাংতে আর্ড্রিক সেনাং আলাং দি কিরনা লুন

আর নতুনতম কার্যক্রম জিলাকে বিকে মোহন ঠাকুরী আলাপেন জনতা বড় কেলুন অন্যায় পেল বাংসালুনাতম আর্যগ্লম্প টাকতে আর্যগ সিনাম।

0: ARV phanta matha nang ko
1: me pikalam lo ni nang li ni tum aphanang than tangte ni nang li hin pen ko son adimalong si phaka pangreng jia phan kemenai lo pu nang li hin pen thanik jima kreng klong adima mate akaprek adim nang ji putong nang li pujima mate terek tun voi nang jima
0: la bang ke munira tum abang putin ka matha sibilek jam porjo nilining ka matha teng pulote e mane longhong tum ke arni un e ako arni chingtang e ake kreng pika juta latum ta doge do he stame abang bang me e e klar e e poja longhong tum ke arve ta phonang ji arni ta phonang ji la se la abang kai ma ing sam do ba ya si long hong tum ke do ning kang sa
1: arni so pika dim lo pulote tum ta chi chak
0: o chi chak on e ning ke la am bin hu ma dim si hedi lang ta la dung si pukhuri hut po dom dor chit an la arve lang se ta la dak do po an ke la alang ching lung tung lu pute bang char nim po আলতে আলাকে দম আদিম বেলেগ আহেম আলাকে বেং আদিম চে ব্যাং পো নাচনা যাচ্ছি ফাকাতুমকে মানে আনিং কাং সাপ
1: আথিম আলা ফাকাতুম তা কাতিমুর জে ফানিং হ্যাং ক্রেং ক্লং আদিম পলতে আলা তুম তা কাতিমুর থাই তা বিদে জি
0: জি সিং লং লি কি ক্রেং পিকা জোতা নাং নে আকো লসন চাম পিকা জোতা হেং নো
1: কালা
0: আমা জে দো লং হং কি বিতা
1: কালা আন্তেনি আদুন চুয়ালাম থে চে থানাম ইক্সিনাং nang lilabang so phak ka pang reng hut a so pen ha pathe o an nang likalana kala hon ko anaki sung la pen ko anake joy nang lihin pen nang thanji mani athe phak ka pang reng ta ki joy ke kali putong puji ma mate la ke joy ke pusi nang lihin pen puji ni
0: long hong ka pang reng ke joy ke kam kali sung pek kam lo a so nam lok pen ko an lo ne mane পং বারদাম দে নং নাকসি ওসুথি ই কালা না আতেং সি লা লং হং ফান্দা লা না নাং জি মানে লং হং ফান্দা তম কালা না জং সি মে সেন লো পুলো তে লাকে থে তাপ ও পো আ ওক তা মে সেন পো আ কো হালা মো কে সেল জি হো মই বাং থে দি মেন মেন সেল এট পো আ ওকে জোর হো সিতা মানে হালা আ আন কি পি বাং মে সেন নাং পো আন লো তেং কে কি থে তা থে দাপ পিক পো জয় কে কালি লো লং হং পাং রেং দুঃখ নাই লো সীতা মে আলা আ ওক পেন লং দাম পুলোতে ইনিং সাম ও মানে লং হং আ ওক কে আদর দু নীলি কালা না দুন চেং গে 1996 আলং পেন লং হং কা পাং রেং দুন আ ওক চয়র দুন ইলিন সি 50 রুপিস বে তা পিনিয়ার নি বাংকে লানা তা লানা দু চিপা দুগ লো la anna busorta ni lilong hong loksi chupang reng lo pineng bang ke lin 300 si dam bom lang not la anse ka bor i lo
1: tang te ni nang li labang so a long hong pulo mate phaka so ke nang li mi thang a hem long tong ka chipa jai ma mate rong along si kiri dam sia ko puthot ke wan chula san ke en dun a sai claim manang
0: o nilita long hong a pi son nam dun po nge na ne na ne pen la son asu long phe di la so asu sa ko bi thu bom ya lo mane ang thun po ya bi dun thu bom lo an ke by chance bi ne avura claim jong se nang le rok polote la ke ave det polote di a ko bujar long si chu nam dun po an se a ko চুপাং রেং ঠুলো
1: না লাসো কেপা যাই আসো হে হুই নালে লাপাংস আসোটা চোজর ঠুথুমা
0: ও নীলি চোলা না পো এনকে ধে কে চোজর পো লসন যা লই জ
1: না হিন বেন কে থান্দা মি পিকলো নি তাংতে না লাপাংস ফা কাপাং রেং আসাই কে ক্লেম কে না ইনুডভেদ সি কালা না লো মা মাতে হেমতু নি সি চেরা ফুর হুর সি কালা না লো না হিন বেন থানিক জিমানি
0: হেমতু নিশি পু সোমার টুম পেন হালা নিলি হেমা মুনিত আবাংতা নংরা পিক নংরা পিক লং হং আ আন কে আলাং বাং বান পো নিলি ফান বাং কে নং বাং হক দাম রে নন লা লং হং আ আন লে উপ নন পাং সামন পি নন পুয়ালো কে নিলি হেম মুনিত জং সে আবাং আবে দেট বা নিলি বাং লে হেম দু পোর ভি পুলোতে ও সোমার তুম ফানসতা নিলি মানে চিঠা নাং কক পো নে পুদাম জি মোলং হং আনং পিপি থা দে পুপো লাতুম সে মানে হেমি সিয়াং বং সে চে রাপ সাই আজাল
1: কালাং আনতে নি আদন থু চে থানা মেক্সিনা নাংলি আর্নি ওয়াং ফাকা তুমা ফান কপি

লাকে আকাশবাণী দিভু রেডিও কার্ডিও চিং হন্দ্রাডাত পিনি আসার নাম থেয়া জামেক আর জু এক সেনা পিনি আসার নাম থে আত্মি আ এট কাচেচো মাতে কুরসেনেম লাম থে কেমান মানে আবাং আমেক লাংনুপ আমেথাং আকুর আথেকে আকুর ইসিওয়েট আর্ল সান কাহিনু আসাই আকাম ক্লেম দেট মাতে আক আবি পাচেফো দেটলো তে কার্বি আর নতেন পে কে কুরসেনেম পুলু লাসন ফানসি কিপুদাম আলাম থে লাসি সার পালাম থে ল আটি আই এট কাচিচু মাতে কুরসেনেম পিনি আসারলাম থেকে লাপানুয়েল লাখে আকাশবাণী দীপু নন আদুন থিউনালতম কার্জুলং জি আজাই মেঘ লাখে কার্বি লুনবারে মজাই মেঘ কার্বি লুনবারে মজাই মেঘ লংপেন চন্দ্রিন সিং ক্রো খিলুন হেমফু কেপ্লাং আলুন তাংতে আর্জুক সেনা

লাফন অপর্ণালে টুং কার্বিলুন বারে মাঝা মেঘা লং প্যান হেমফু কেপলাঙালুন চন্দ্র সিংক্রো প্যান কিলু নাঙাতুম আর্থিক লংটাং লাকে আকাশবাণী দীপু।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: কম সময়তে বেশি লাভ, মাত্র এটা ক্লিকত। বঢ়িয়া
4: পছিলে
5: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়,
6: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
7: লাকে আকাশবাণী ডিভু নন আদুন্তু নন্তম কাৰ্যুলং দিয়া যায় মেঘ, লাকে লামজি ৰজা মেঘ, লামজি ৰজাই মেঘালং পেন সোনমিলি ক্ৰপি কেথান তোৱাৰ কে দামহুত কাচেৰে নাং দিয়ে লামঠে পথা ৰোড ছেফটি এপথাক লামজিৰ নামাতুম আৰ্ডুৱেক লং পাংতে আৰ্ডুৱেক চেনা
8: আপ্ৰাংচি ৰেডিঅ' কাৰ যোগে দো আনাৰ আৰা ফানচিতা মে নিলিহীন পেন কাৰ্ডম পাজে ৰেগলো পিনি নীলি তোবার পিয়া লং কে দাম কা চেরে নাং জি মতে রোড সেফটি এপুথাকি থান পঞ্জিয়া ফাঁসি চিসিক পনল মোটর গাড়ি কে বেগ আতুম তোবার পিয়া লং কা চেরে নাং জিয়া রনাতাং পিনাং আন্দো লাসওয়াং বং পেন তোবার চেকক মতে দাম প্রোয়াল ট্রেফিক আরন কে ক্রয় মোটর কে বেগ কাপাংলে নাং জি লাপেন কাচিং কয় পেন কাচিপাচক নাং জিয়া ফান কিনাং সত আসন আমুং কাচিং থাং নাং জি দো আন চিং থাং বেগ নাং জি লাপেন কে ক্রয় নাং জি আসন ক্রয় বেগ নাং জি লাসোয়াং বং পেন কাচিকো বা ফুটুপ মাতে হেলমেট সিট বেল্ট কাচিং থাং মোটর বেগ বোমা হুট আরা কি মাতে কাংরি কাংক্রাং আবেদে নাং জি মোবাইল চিং কি কেডেট নাং জি লাপেন দাম প্রোয়ালং তার পাং থেক কি পি হাই হইলাং সি মোটর কে বেগ আতুম ক্রয় বেগ নাং জি আকেং পেন কে দাম আতুম সিতামি তোয়ার পিয়ালং কাপানং ট্যাং আতোয়ার সো মতে ফুটপাত আলং সি দাম নাং জি মোটর কে বেগ আতুমলে পুনন কেং পেন কে দাম আতুমলে পুনন কি সুই নাং জি পুয়াং দেং কি বিয়ালং সুই নাং জি আজু আপরা হুট পেরি কাচিং থাং চেচার ডাক মতে ক্লার ডাক আপে আরি সি চিং থাং নাং জি আথে আজো কাংতিং আপরা হুট মোটর আমি পেন কাপাং থেক জয় কে নাং জি মোটর কেবেগ বমাহুত ইফি এপ্রাং এরেপ এরাই চেলাং পামে নাং জি মোটর হেজান কেচি পেক লাপেন দাম প্রোয়ালং মিঠাং কেদাম নাং জি তোয়ার চেপাং থেক জয় কে নাং জি রংসুপি পুলোতে দাম প্রোয়ালং আমে কে এয়ার লাপেন আমে কি লির কেতার ডো জি আমে কে এয়ার ডো টিক কে এলং আদিম সি পাসাং বেড় নাং পো লাপেন আমি কি

lir nang ki klang ansi aro na teng pen dam nang po la si traffic atum ka pen chong aron ki kroi nang ji do an kroi vek nang ji la hen lo towar pialong kachere nang ji aron kithur mi ari so atum dang pli dang thom dang ni le punon thang bak be pen kapachat la pen kaching bai pen pran ki che padam atum ta dolo benang anatum ke traffic aron kachini ne pen motor hizan kache tong tadu sonthot si kangri kangkrang pen kiwe katum kaching koi pen apran kache padam alam ki chethan si jok plor lo motor kiwe boma hot akaprek alam matha dam de der nang ji steering ot tanglo pulote eprang ipi erep erai kopima ke do hala hai si chelang nang ji kiwe boma hot kachilem hai hoya bang pawe der nang ji lasi kewe ka tumta kai keta serai dai nang ji lapen dam pro along traffic ka tumta aron ka pinchong ateng si kai keta ke kroi pa me nang ji la hai ka do ka we traffic ka ron jong si kroi pa mi thek pulote towar pi lapen dam pro along hai ho sita me chere thek po government na hin pen kewe ka tuma phan pinang anaron atang kapinchong tang dolo la kapinchong tang aron dokok aphita aron kar kanbor e henlo kali kalang akisung ke phonang aron dokok aphi aron kar kan atuma phan kangsai pen adai areng kitunang le hem rit long le phelang kachipadoi nang ta dolo puson jong si traffic aron আর কানবম পুলুতে হামফাং আলং কেবাং জি আর্নি কে কে মেসেন আং থেক কালি দেজি লাসি কেবে কাতুম ট্রেফিক আরন কে ক্রয় হেনলো তোয়ার পি লা পেন দাম প্রো কাচেরে মতে রোড সেফটি আকে মাং কেচুন জি আং থেক আরন আতেং পিনচং দেরা ফি তোয়ার আজা কে দাম আতু মাফান কাচেরে নাং জি পেন চেং লক আসন তিন কে নাং জি আপুথাক আর ডি কি পি হেনলো কেবে কাতুম কে ক্রয় নাং জি পিরথে আথাক ইউএনও আহিন পেন তোয়ার কাচেরাই কম জি লাপেন কাচেরে নাং জি আপুথাক নিংকান সুরি হিনি রা থংকেপ আনিংকান আংবং পিরথে আদাং পি আতোয়ার আজা কালং কাচিং কয় পেন কিথি লাপেন আরেং আহু কেসো আফাই কাপা জুম মাতে আসায়াং দেং কে দেং পন আফারমান ফোকেপ আন কাপা জুম জি আপুথাক কাপামান পন দোলো কাপা ফি হুপ লাপেন চেজার মুচত আদের আতুমাফান আর ডি পি সি ইউএনও তোয়ার পি কাচেরাই কম আপুরু ইউএনআর এস এফ আতোয়ার পিয়ালং কাচিং কয় পেন কেসো কিউন এ আতুমাফান কাপাজক জিয়াপুথাক কাচেসং পন লাগে কেবে কাতুম ট্রেফিক আর নাতেং পেন হেলমেট সিট বেল্ট কাচিং থাং কেজক ওয়ান পেন কেবেক নাং জি মোটর বেগ বমাহুদ মোবাইল কেলেম লেডে জি লাপেন আরাকিয়া হরমু কিরিম রেডে জিয়া ফান্সি কাচুনিংরি পাদপন মোটর গাড়ি কেবেক পেন কাচিং কয় পেন হংহাপ হংরু তেকক টিকি কেমান পেন আফাই সিতামে বাদ পিখাং জাংলো লতা ডাব্লু এইচ ও মাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পেন পাংডাক পনলো তোয়ার পিয়ালং কহালাত কেদাম কেবাং আরন ইলিটুম চিনিলো পুলোতে মুনিত রং রূপ হাওয়ার হাপাত আলং জকরা পেটপো ডাব্লু এইচ ও কাপাংডা কাতেং পুলোতে কিথি আফাই কে অং আংবং কে মোটর গাড়ি পেন কাচিং কয় পেন আপ্রাণ কেদাম পেন কিথি কে অং কে লতা ইসিলো কাচিং কয় পেন তেকক তিকি হংহাপ হংরু আফাই তা বাদ পিগলো পুসি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে ডাব্লু এইচ ও আহিন পেন পাংডাক পন লাসি আরন আতেং পিনচং ডেট আফি তোয়ার কেদাম কাচেরে নাং জি কেনাং সট লাকে কেবে কাতুম ট্রেফিক আরন আতেং পেন হেলমেট সিট বেল্ট চিংথাং পেন আরন দামলো পুলোতে মোটর গাড়ি কাচিং কয়া বাংকে আফাই জুম পো পুসি চিনি দুন লাহাই কাদো কাবে ট্রেফিক আরন জংসি ক্রয় পামি থেক পুলোতে তোয়ার পি লাপেন দাম ব্রো আলং হাই হুই সিতামে চেরি থেকপো মোটর কেবে কাতুম ডেটকালি কেং পেন কেদাম মাতুম সিতামে এমেথাং আতোয়ার কেং ডেট দাম সি আতোয়ার কাপড়ে কানাথু দাম দে ডেট নাং জি লাসি এমেথাং জংসি মোটর গাড়ি কেবেকটা চেরি থেক পুলোতে

0: tuwar along kaching koya bangke jumpo lasi ilitum aphan government na hin pen aron atang kapinchong tang do lu apot ilitum aron ke kroita kenang sot puson aron ar kan bom pulute emithang si akisung kedopo kewe katum traffic aron ke kroi henlo ke mesenang thek lapen dambro kachire mate road safety akemangi chunji ang thek kedam kewang ahut highway along sitame motor gari kewe kabang speed level abang kapanglen abang kenang sot athe highway pulotang te motor gari aphai ke do o lasi kewe kabang kapanglen hui pensi wegnang ji lapen towar along tar pang thek sitame towar suding ke tar hai hui ta thek pon long towar along accident born area pu tarpang thek thek long pen motor gari kapang len ji labang so ang den pulote motor gari kevek abang kapang len si keme athe lason ke tara dimlo pulote motor gari kachin koi unaya dimlo pusi than pon lo lahai ka do kawe traffic aron jong si kroi la pen lang pami thek pulote towar pi la pen dam prolong hai hoi sitame chere thek po kardom
1: লাপন পর্ণালে তুম লাম জিরা যাই মেঘালং পেন হুনমিলি ক্রপি পেন লামজির কে থানাল তুম আর ড্রিগ লং টাংল লাকে আকাশবাণী দীপু আদুন থুনাল তুম কার্ডং জি লাকে পিনিয়া লামজিরা যাই মেঘালং পেন যোগা লামথিয়া পুথা আরো তি রংফার পিলা পেন হুদবাং ফান্ডার তেরন তুমাং বং চিহু চিপু দাঁড়ালে তুম আর ড্রিগ লং পো টাংতে আর ড্রিগ সিনা
2: এ অকচে পেরাং মতে এ অক এপ্রাণ কেমেসেনজিয়া ফান পলোতে যোগা কে ক্লেম সিতামি ইসি কেমেসেন ওয়ার সাইল লাসি লাবাংসো যোগা কপুসনসি কে ক্লেম নং জিমা মতে যোগা লঙ্ক পিপিয়াসনসি কাছিনি নং জিমা লাবাংসো আলাম কাছিনি জিয়া ফান মতে ইলিতুম ফান একাপাথান জিয়া ফান পোরা আকাশবাণী দীপ হিন পেন যোগা কে ক্লেম বেড় আবাং ফি আফান চোফা পানল আলংলিমেন লাকে আরুতি রং ফার পি পো আলংলিস্তামে নন নিলি দুং মাইক্রোফোন আথেং নোসিদল লাসি আখে আইপি নালিফান আফ্রাংসি আকাশবাণী দীপুই হিন পেন সুরি সুরি নি কাংসাম কার্ডম নং পাজিরিগল
3: কার্ডম
2: তাংতে আখে আইপি লিতুম কাচিংকি জিয়ালাম থে বাংকে লাল যোগা ফথাকলে পিনি চিংকি পনল নাং লাসি যোগা কে ক্লেম জি আফান পুলতে আ টেকনিক আসানাস লাপেন আলি সিতামে চিনি নং জি লাসি লাহাই হুই কাচিনি জি আফান মতে যোগা কসন জি ক্লেম পাং চেং নং জি মা লাপেন যোগা কেক্লেম আহুত কসনসি কং নি নং জিমা লাপেন কে যোগা কেক্লেম পেন কপি পিয়ালে সিলিতুম এ অক মতে এ বাং আফান আলে কাছে লং জিমা লাবাং সব থাক নাং লিখান পাচিনি ইকথাতে
3: কালাং ল যোগা চার্লি মতে ক্লেম লু পুতাংতে এ অক আফান বাং কে মিশন দু মিশন এ অক আফান লাল লাপেন কে চার্লি নাং জি আসন লাবাং কে ইসি আয়া ইসা পোস্টার মতে পজিশন লাই বাং দু এ স্ট্যান্ডিং আসানাস পুতা দু কারজাব আজাদ লাই কি ক্লেম কিবি লাই ইরি ই কেং ইতি থক লাই আথিমা ইবাং কে আসেক সাইডে জয়েন সাইডে মাটি দি শিকার জাব আসেক হাই পিনে তুপু আর জাব নাং পল হাই ইতি থক ইরি ই কেং বুসামি লাই দুপো লাবাং কে স্ট্যান্ডিং আসানা সুলো লাকে কারজাব পোস্টার বাং লহে লাপেন আকো দুথু পল লাপেন বাং আকো কাংনি কাংনি তালা তালা সন্থাক থাকলো কাংনি পোস্টার হাই তাদু এ কাংনি টিভি হাম সিতাদু লাপেন এ কিং ফুকে পাটং পুসিতা লতা দু লাল লাপেন বাংকে আকু লাপু এ কুসন হক কিবি বি লসন এ পারকু বাক জো লসন হাই তাদু লাসি কারজাব কাংনি এ কাবি বি পু কে পারকু লাপেন কাপাং থাই জো লসন হাই দু ও পোস্টার হাই বাংকে লাসি দু ও লাবাংকে কোর্সা লংসি ইংনি পু পকোর্সং সিস্টারলি সি লাসি হাই বাংকে পাকলাং নাং ককপু লাবাংকে আমেন হাই বাংকে দু ও হে লাসি কাংনি কারজাব পোস্টার পুতেলা স্ট্যান্ডিং লাই না দুলো লাপেন কাহিনি তা দুলো এ পেপার কুপ তা দুলো পুপাং ঠাই সাপ তা দুলো জু পোস্টার হয় বাংকে
2: মে পেগল নি নালি থান বাচিনি তাংতে ইলিতুম আর্নি বাং জং সে যোগা ক্লেম লো প্লান্তে লাবাং সালে বাংকে কবসন সে ইলিতুম চে থেক লং পো
3: আলে বাংকে লাপুলো যে এ যোগা জং সে মানে এমিনা জুং জুং আসন লাই থাকলা যোগা জং সে হুদাই তা মানে চার্লি বেলো পুটাংতে এমিনা অক আফান দুমি সেন এ অক আকার জাং দু লালো এ অকার জাং দুমি সেন লাপেন কে কামাথা পুসামে আসা ও কি ফ্রি

0: klem pon vet vet matha pon vet vet la so kama tha ja kong ba dupu
1: ilitum kama tha ja kong long akirap the pik labson aningi ilitum yoga ke klem pen kisu ki un e phan ke kopan ingrai pon loni
0: labang ke kisu ki un e kalang lote ma kisu ki un e jongsi mane du o ban mane ban ulu pulutang te labang asau england chot ban ulu mane ala kisu jong se arji ding ulu putang te penang ana kang len tu la char lu tang te klem tun bomba te di asap o akar ja ki kompona bang ki du la pen long li pin pen aprang itum jong si char li me ti kachi sig mek putang te sia kar jang dulu ma ti la ta men men long tong ti ba long lu pu sami la hai klem lu putang te la hai pra mo kha hai klem lu putang te asa o kisu bang sami kompo lalu dumisen kisu e du pu sami akar jang du mane midet kali pu sita me kar jang do imina sita me imina ki meji afan imina ining ke hang du nang ji lata
1: kalang
0: ining ke hang jong sa bi pute bang nang ke toy humret bang la bang ke chokshe te ji ni mina jong si ni dumisen nang ji ni mina nang ji pu lote ke charli bang ta charli pe mina po charli dun mi senang po ala me teng pen kroi dun nang po la pen ki chu ki du ki thak sita me imina so teng pen kroi lup tang te dumisen pu ok phan mi sen po
1: me piglani tangte nangle pulo kechu ke dota misenangji mate chelang nang podi lasi kechu hin bang ke kobsonani elitum achat ason sita me chuun la puma mate yoga ke klema hot ke nangle kopine okcholongle kopine akedok akithua hormu cholongle la puson sita me doma
0: la bang ke yoga klem bom ahut mane la pulo ok chulong le ki chuke ki thu ki dog hai ki chumi tha tha la ma be ki chu joga claim bom ho charli puste me claim pus chu pus mane chu det pen claim fit phedet nang po
1: kala
0: ni chu det pen claim fit phedet nang pa thima ho jom nang ko jong si chu det pen claim fit dang te anani epok su pe it par la puson ta dokok la thek jimati di la si ho jom det pen ek der ghonta ba dui ghonta la son an sang pen ho jom pen si claim nang po la lo ki chu bang ke ki thu ki dog tholai ta chumi thang apine bi la pen ok bang ke la pulo je ok chulong li pu alam bang ke la আবি হে আবি মানে লাসন ল ও কি চু বাংকি চুলং সীতামি কি হজম দের ক্লুই মাতি হজম দের ক্লুই 22 আওয়ার্স লাসন আনাক জি ইসানা ও কিছু নিথম পিসি হজম জি পুলোতাংতে ইতুম অকচু দেট পেন ইতুম ক্লেম ফিলোতাংতে হয়তো নানি লাহাই কিচিং দি থনানি সুপ ইট পা আট নিতক পা অই পা আই পুতিলাতে ই অক ফানা কি দুনো দুকক জি আসি অকচু পুস্তামি হজম দেট পেন না ফি নিথম পিসি হজম জি পর আকু জংসি হজম জং কো পিচু ফিট ফিট পুলোতিলা তাসা ও ইমিনাসি অক দুনো জি মাতি দি
1: গাসি
0: আডাক জি বি সি আকিমি পুলহে আসি নিথম পেন না ফি কিছু লুটং তাকো মিশন ফর মেশিন আথিমা এ ওকারলু মেশিন সাইডে ইতুম চিচিনি নে এ ওকারলু সনসন কো পুসনসন না মেশিন রাইড উমাতি দিন কেলা তুন তাকো আনসে যা কং দপ মেশিন হরমু পুসামি কো আনসি উনপ মাতি দি আপর পেন আ বিসি ক্লেম দে পুতি মেশিন হরমু তা হিনো দাগ জি মাতি লাসি ইতুম তা কিছু তা কো আনসি কিছু নেই মা সজুক সি ইতুম তা চুদুন দে লো পুতাং তে এ ওকাফান মেশিন জি পুসি মাথা লহে
1: মি পিক আলনি তাংতে এলিদম পেনান কে যোগা কে ক্লেম থাক চে থান পনং লাসি যোগা কে ক্লেম বাং কে ক্লোস অফ পর কে ক্লেম সি কে মিনাই পনি মতে এলিতুম ইনিং হ্যাং লিং পর পেন লে ক্লেম সি দা চক
0: কে ক্লেম অফ পর বাং কে পুডাম পুটা ডাপ সি কে মে কে মে আদাপ থুরপুট মেন হে আদাপ থুরপুট পেন লা হাই ক্লেম এর আজাত এর লপুতাং তে এঙ্গে বিরথি আজাত আকাম লে ক্লেম দাম সামি ইসিয়া কার জাং দু পুডু মি সেন পো লাল হে আকো লাজং সি মিনা জং সি আপর চে এন উন ইপিন পুরতে লাকে না আজাত আপর সি তামি ক্লেম তা চক সি তামি চুদে পেন বাং ক্লেম ফিট ফিটে নাং পো চুদে পেন ক্লেম ফিট ফিটে নাং পো চুদে পেন আসা উ সাং চট হে হজম চে আন আন বাং সি ইতুম ক্লেম নাং পো আজাত আপর আ চহই ক্লেম বাং কে
1: তাংতে নি নাং লি কে যোগা কে থেক সের মতে কাচিনিয়া বাং ফিলো লাসি নাং লি কোনানি কে থানদাম লা পসন্দ দ দমনি
0: স্কুল লং পুসামি নিলি পেনা আন স্কুল লং লং আহে তা দাম ল লাপেন রং আর লু উসুমার তুমি হান্তানি পেনা আন এন ল লাপেন আকি থে কে সার তুমি হান আনস্তামি নিলি পেনা আন এন ল নি নন কি নাম তাং নন পিনি তা নিমি চিকু তানি পেনা আন এন ল লাপেন নি জানুয়ারি জানুয়ারি চিকলু পুসামি নিলি পু ইং দং না থুপু এ কাসান না হওয়ার না থু ডাক পেনা আন আ রং দু লাদাক নি আন ল বাং ফারু সিরা বাং ফকেপ আরাত আফান আনিলি এন্দাম ল লাপেন হা লাতুম সিতামি ইসিয়ানিং চিকা রং পিক দু লাতুম হে ওই ঝাকা তুম বাং নি ইয়ে টিটিক ল ঝাক তুম বাং মিনা না সে সিথান থান ল হে কো আনি নি হিদি সুনলং লে ক্লেম দাম উনলং লি সিতামি নি নন দাক জোকা নাং চার লি দুন পেন নি পিনিং আন কি নি হিদি চি সুনং লই নি সকচু ইদন লং ল সকচু রদন নং ল পুরসন কানিং জে তুম তা দু লাপেন নি লসন নানি ইরি কি সুই বাম কি সু তা হ বা ফোর লু কি সু তা হ পুসামি লসন কি মি দু পুসি সন সি নাং চি থান কি চি থান বম নিলি নন পেনাং পেনাং আন নিলি দাম লো হে রং আর লোন লি থান দাম ল সিদামি হালু তুম পেন নন মাত কি নি আকি হিনু আবাং কি নি চার্জু লং লিলা সিদা তুমি সেন মানে ই অক আকার জাং দু ইনিং কা মাথা তা মাথা মি সেন পু লাপু সন সি আলাং তুম চি থান পন বম
1: মেপিক আলো নি নালে লাপু সন কে ক্লেম কে দাম কে

0: Ante nalipan putot arjusulang la arleng ke saratum abang ke koloso yoga ke klem si ke me poni.
1: Arleng ke saratum mane la son lo ke charli ke la la puke pini ni samya lang tung ko anma ki un ko so anbang si un ma la le klem sa chok la happiness along hai dulo hadak than po ba e un edep pini kang ni pen un e pusita mi la son e chair pen si alang tum charli long po adung chair bidun kok po jong si kang ni pen ta un e pulote la son chair thak putol lun pen si bang la hai than pon bom po he son pen si na pa klem dun bom po ba ko mani bang ke son kang ni pen ta un e pulote son arum pini ke char chung pen son pini sa mehdi la son avar saita du pon po mati la son si klem than pon bom po ar ta bang ke sa ru sa rang bu sa mi la ki ke char li ki si ber le he sa mi lang tum kang ni pen un e ang song arum pen un e bi son son ang song tol lun pen na ni ri chi hi vi nain bu sa mi ba e chi the ki en ki lu pu sa mi son pen sa lang tum nang klem dun bom po than pon bom po
0: la yoga ki klem bang ke kar japun e tum sita me ingilun pen le klem sita me cho
1: cho
0: me pick anoni ele tum pena an ke chingki che than long lo bon sa me ke le dam de ta do kok lang ta hai athema yoga plonte pena ana son do ke klem nang ji la pen nang li ka chini sita me pena an do lo poi phit sa me li tum phan apori ka pathik pi do la bang sa por bang ke non ke chok lo la san si ni li thek long la si mo ka prekar ni le li tum ang ton pen kile dam de anabang ke je than pon thulo na la si nang li phan sta me choro parlo nang li son surya sai le dub sa me sai chi open la da akaswani di phua sai man wang pen nang li yoga ke klema pu thak than pa chi ni te kang pon nang li phan suri suri ni kang samakardom pu thot pajer dun thule tharlo ni
1: choro lo kardom
0: tangte pini li tum ka ching ki je than ke la pan le ribik check lo na
1: kardom
2: লাপনা পড়ালে তুম পিনি আলাম জিরো যা মেঘ লং পেন যোগা আলাম থে পোথাক আরো তিরম ভার পিল পেন হুদ বাং ফান্ডার দেরন তুমাং বং ছোচি পোদাং লতুম আর ড্রিগ লং টাং লাকে আকাশ পানি দীপু আদুন টুনা তুম কার্জুলং জি লাকে রাকিয়ার হরমুকে চো পেন কাচিং রাই ঠেক জিয়া ফান বাইনার রং ভার পেন লাম জিরকে থানা লতুম আর ড্রিগ লং টাং লাংতে আর ড্রিগ সেনা
3: কচিথান রামজি আলাম কে লাপু হেলো রেসো ইজাং আতুম আরন রে পেন ড্রাগ কেরিম আফাই নাকি বাদ ইংলিশ পেন পুদামলতে রাইসিং ড্রাগ আবিউজ আমং ইউথ আফ্রাং সি রিতুম চিনি দাম সিনাং ড্রাগ পু কপি আহর মুমা আজাহাক আতুম পুলো ড্রাগ পু আলাম থেকে ফ্রেঞ্চ আলাম ড্রগ পু পেনসি কে বাং লাসো ফ্রেঞ্চ আলাম থে ড্রগ পু কে কেখ্রেং আবাব কালিতে কেখ্রেং আথেং পি আফান সে কি পু আকো আজাহা কাতুম পুথুলো লাকে ডাচ আলাম ড্রগ পু পেনসি কে ব্যাং লাসো আ ডাচ আলাম থে ড্রগ পুতা কে খ্রেং আ হরমু আফানসি কি পুদা হাকু আহুত কেসো চলং লোতে বাপ বি পেন দোয়াই আসন সেং সি কাচিপামি ই নন পুতা কেসেং আ দোয়াই পেন সে চেলাং আতুম দোজাইলাং লাহে কেসেং আ দোয়াই পেন আসন আসন আ কেসো চেপেমি ইলো কে চো পেন তামে কালিতে কাচি হি কালিতে কে অ পেন আফি ওয়াং বম ওয়াং বম পেন দোয়াই কে দো আবাব বি পাখ্রেং সি আদুক মাতে পাউডার আসন সে মারলো লাসে কেচেং সি কে দোয়াই আদুক আসন সি কে দো আফি আন সি আমু মাতে ট্যাবলেট আসন কাসে মার লাসে তিহেক পেন লংদামলোতে ড্রাগ কে আজাদ আহরমুতা আনি ওয়াং কাই কিচোয়ার আসন আমু মাতে ফুড পেন আন পার কে ড্রাগ লো বেসারালাম ইরেতুম আন লাপেন হান সে আনিবাং কাইতা কেচো লাপেন আন পার আন কে ড্রাগ লো দোয়াই দারু আন তা ড্রাগ লো সেতা কার্বি আলাম পেন ড্রাগ আফান কোসন তং কে পুপনে দিলি চিনি দাম্পে মে মে আসাপসো আলাম পালে জি পুলোতে আরা কি কে দো আহর মু পু আন চরলো আজাদ আহর মু তা কেরেং এট আ পি আবাং আর লো কে দো পেন কে ক্লেম কে দাম পাফ্রেক দাম ডাক থেকলোতে ড্রাগ লো লা ড্রাগ আজা কং সে পাফ্রেক দাম ডাক তিতিলো লাসো ড্রাগ আহর মুকে দোয়াই আসন লে এন পুলোতে চক সেতা কিবি তাং আরন আতেং এন এ পুলোতাং তে লাকে ড্রাগ আবিউস পুপো ইন্ডিয়া আডেট কাছারি আরন মাতে কনস্টিটিউশন আলং তা আর্টিকেল প্লিকেব্রা থকসি আলং থেকলং জি দোয়াই আসন কে ড্রাগ তামে পারে লং মাকারিতে রিম লং বন সেতা থাং বাকবে কাপেরে মাতে কিরিম পুলোতে লাকে চক চেদে জি লাকে অক ফ্রান্সে কাহিং নো থুইজি লাসি পুথত লাসো আর্টিকেল প্লিকেব্রা থকসি আলং পুথুলিল সরকার আহিন পেন আরন রে পেন আরা কি আহরমু কাপারে আন কে খাং নাংজি

Konat pensuke bangma pulutang te kache thang naike Afghanistan, Iran, Lapen Pakistan, Latumapan, Golden Crescent putapu. Lapen Duthulang, Laos, Myanmar, Lapen Thailand, Lake Golden Triangle putapu. Pethe adang angbong 80% adrake la Golden Triangle pensuke bang. Ladakh pensi pirthe adang kapachonji atowar lake Laos, Vietnam, Thailand, Lapen India. Kopia the si lason kache plangma pulangte eson soni vet kali do o isia bangke jirpur jirpi atumpen ke do kapache ton dunji afan jirpi jirpu atum jongsi drak kapare pulote kapache ton dunji afan rim dunangkok titi hiniya bangke kapache reng meji afan drak a hormu kapare mate kirim lote do mesen ason che theklongji lake araki hormu apod ipa do mesen po anke mo drak en ete do thek thedat po ke thoma bangke ningduk ning oi pen kache pareng meji afan non apir the ke ason ason alam pen ningduk ning ke oi lason dodo la he alam kache pateng neji afan ke itum la drak abang en po plia bangke kachalia nat la pen kapathu anat anso se kache pa un dunji afan lo kachalia oso maratum kache pathek oji pu kamatha joine drak pare po mate en po la pen kapathu anata jakong nang pika pot anso se jakong kache pe doji afan ke drak en po pho bangke kachomat pen kachini ji afan mate experiment ajhak oso mar lason kamatha do drak pu ko pi hor mu ma laso kachini kang tunga jok chomat det po laso phike chekhang un e det po chomat ing tung wer po la pen cholong lete do thek the der po cholong wer nang po e phong jong si drak pen chere thek the pulote mu ki jut ke e mithang si sung ji mu ka che plang ji ke jirpo jirpi chelar po inovet ke do ji aning hang po ke klem ke dam aning hang he bom po a mithang ma mata ing thir jir pen do ning hang he det po chinglu ching thi ta ning hang he det po chipa ai ni roi po kai amat prang set se det po kul along la pen hem along ta ka sik sak do po ajar ason ta ning chi bi thek the det po chobai chokai po chonghu chonghi po nona bangke la bang so ki sung pen ko son si iritum chipa jok thek jima ke khang ji la pen ka pa vir ji ke sung krung bino seta penang an asai deng mi lake api apu atum school hamphang lapen kapachi thang mate media tum chelang pette ason ason program deng pon me lahe he a program pen si o somar atum pen chingki che than long po o somar atum ame thang acha kong ta chichini po a leng ke the atum ta o somar atum phan kai ta kama tha du pu alang tum chichini po lapen ko o somar atum mat mat pen si ka chelang ma puta api apu tum chini dun po আজাদ লেপুনন কে চেংসি কে হেম হং থু মতে এ হেম মিথাং পেনসি চেং নংজি আহুত পেন আহুত কে আপি আপো আতুম কাচিনি নে আজক অসমার আতুম ফান থান পাচিনি নে দ্যাত দুজি কালিতে আবিবি আতুবার থান রং লাসন্তা চেপলাং থে বিসারালাম পিনসো পুলুতাংতে পিনসো আর জে কাছে পা দুজি আফান মা পিনসো আং থে কাছে বিজি আফান কে হর জু নংজি দুমা মং নংজি লাপুসন কাপিন খাত আতুম তা দো লাসন লে থান রং লোতে লাকে চক চে দেত পো কুল লং সেতা আসন আসন প্রোগ্রাম দেং মে লাসি আহুত পেনা হুত কে প্রোগ্রাম দেং সি কাপাচে রক টক জিয়া ফান ক্লেন পম বম লো স্কুল লাপেন কলেজ কি দুন অসো মারা ফান সে মে মাতে প্লেস তা পা এন তয় লো আহুত পেনা হুত কে দ্রামা তা পা ক্লেম তয় সি দ্রাক কে হেং নু পু থান পাচিনি বম লো হামফাং আলোতা চে থান চে মুন পম বম নাংজি লাদাক রং আসার আতুম তা আমেথা মেথাং আরং চেলাং র্যাপ নাংজি লাপেন অত লাংনু আকাম আবাং আফানকে লাতুম খাং নাংজি লাপেন রং আসার আতুম লাদাকে আর পু থে পেক বিন দথুলাং দেয়াত কাছারি আতুম আরং আতাং কেরা ইকম আতুম আনতা আমেথাং মেথাং আর পু চেকলেম পে মে নাংজি লাদ্রাক কে জর আতুম আফানতা জাসামেত পাং থ্যাক্সি নেপ নাংজি আং বং আলম পেনাঙ্গান সরকার আহিন পেন কেকলেম পন দোলো লাবাং সো আংথুন কে পেদবম নাংজি লাপেন পাচিংলুম টেট আসনতে মেসেন জি লাপেন কে জুত সি কে রাত পাচে থাং আতুম আথে কে মিডিয়া আতুম তা লবাং সো আকামালং চেরাপ চিতু দুন লোতে মেসেন জি

লাকে আকাশ পানি ডিফু যাই মেকে ওয়াং বম লাকে এফ এম বেন লং পেন মেঘ হার্ট ফারু ইসিরাত বড় সুর কেবলা পেন নিউজ অন এয়ার এফ লং পেটা বেন লুম আর লং ইজি নন আদুন থু নুম কার্ড লং জি লাকে আসামিস আনোনা যাই মেঘ আসামিস আনোনা যাই মেঘ লং পেন আপ্রাং সি না তুম কার্ড লং জি লাকে আফতাব আহমেদ কিনু নালু নানতুম আর্জু লংপো ও আকাশ বুলু বাংসালু নানতুম আর্জু লংপো তাঁতে আর্জু এক সেনা

ইংলিশ হলো না জয় মেঘলং প্যানা ডুন্থু না তুম কর জুলং জি লেখে জর্জ মাইকেল কিলুন এ লাস্ট রিকুয়েস্ট বলো বাংসলো না তুম আর্জুয়েগলং পোতাংতে আর্জুয়েক সেনা।

0: lapon apor na letum english lo na jai megalong pena son son na lo nang letum ardre long tang lo lake akash pani dipu jurpolo pen jurpia tum adun tuna tum kardi dong jai jai meglake pini alam jur ajai meg labang sa jai megalong pen sarlong ki tok bi agm apdcl lapen hudbang harmony bi atumang bong electric city mate কারণ গাছে থরলাম থে পোতাক চিউ চিপু দাঁড়ালতুম আর ড্রেকলাম পোতাংতে আর ড্রেক সেনা
1: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিওকার জোড়া তোমা নফান নিঙ্গাং জামাকার ডম্পাজির নাংলি তুম ফান আর নিবাংটা কাপড়ে কাপড়ে গা যায় মেঘ নাঙে ফান পিয়াসন থটসি পিনি জিতামে নাংলি তুমফান এসি প্রেক জ্যাক মতে কার্বিয়া খে ফান আকে নাং সত আজাই মেঘ নাংবান পিল লাকে নীলি তুম চিঙ্কি জিথান পঞ্জি ইলিতুম পাওয়ার সাপ্লাই মতে কারেন্ট লাবাংস পুথাক নিলিতুম চিঙ্কি জিথান পঞ্জি নিলিতুম কচিঙ্কি গেথান পন আফান কাছো ফাপন দল ন নালাংলি ইসলামী স্টুডিও লংসি দল আলাংলিয়া মেন লাকে সার সার লং কিটক বি আলাংলিয়ার পু লাকে এ জি

0: Em, ta si sa ngan li phan kar dom pa jir lo.
1: Cardom, cardom way phanta, cardom pa yiriglo, nili sarongi tokbi, difu electrical division, assistant general manager iglo, lasi dak alangli pen nangkar ju jiason anta nang par ju ponik na nili un an chini an pen thak don po pusi bor ipo
0: Lalo sa ngan li phan ke cheng si ngan kar ju ji ke prepaid la pen postpaid apu thak radio kar ju ratum phan thanik ji masa kolo bang si ke mail
1: prepaid pen postpaid la banke non prepaid pu banke non akimi aniyom lo aniti lo aniyom amitara bang lo aprang postpaid banke aprang la amitara dhoy la so phuthak lo postpaid banke aprang prangke postpaid lo normal aprang amitar la so teng men si mane dak ilitum karbing long lo asamang kanganta la son ben si mitara dhoi bangke pibom lo la soteng mensi energy a unit la ta hisabom lo non la prepaid bangke anso se ke pa joi phansi la non government of india lo ba assam lo la tumpen akimi sino nang ki introduce lo la so bangke prepaid pulote hala aphang ke en bom normal mitar pen ke advance advance chet lo la son thak thak si के एन पुसिता में चयो चत लो के एन चयो चत माने नोनो बंग के अफ्रांग असन चेथोर ले किपिनांग पुयत बंग टाकाली लो चेथोर जी बोलते नोन के पाना रुपीस मा पान आतंकासी थाबी मा लासोते मेसे चेथोर लोंग चत पो ला अ बैलेंस इक टांग लो बोलते आ मे थांग मा चेथान पेट पो ला मोबाइल तुम सना बैलेंस जुत लो बोलते चेथान पेट लासन यात लो यो पर के नोनो मा दिन काई के डिजिटल आ दिन काई पिनाक पोट aprang hala normal meter long ad hoc a configuration kabe do la so non la prepaid long banke configuration do lo prepaid mane ultimately ke smart meter lo smart prepaid pura do postpaid pura do non banke la prepaid si pena anke pinchong pon det lo postpaid ad hoc do la anta me prepaid convert bom lo mane la dak ke mesena banke consumer tum hanta lo department tum hanta lo hala aprang prang a mitara dhoi purote office pensi munit dam si ala a reading lahai endam nang ji la sok endam long mane ke pachok che la son dokok titipo la consumer pen la office asor lo mane kase tonte la son dokok ti ya to hala mitari dar reading ke endam ke pachok che de ra joine a mahot pen te langkai po pa ong o tahai pa kom hek tahai ahot pen te dam de de ditita false reading ta pide de ti yo la so problem bangke la dak bangke আবেদ পুনন প্রিপেড লং পুলোতে লা বাঙ্কে হালা মিটার লং সি অটোমেটিক ল আকলা প্রিপেড মিটার পুলোতে লা বাঙ্কে নীলি তোমা সার্ভার পেন কানেক্টিভিটি কাই তা দুলো হালা দেখ আ মোডেম দো হালা সো মোডেম সি আতিং সি মানে পিনেলো নিতম আ সিস্টেম এন কমিউনিকেট মানে হালা আ লিং দো বইল মানে লা কমিউনিকেশন আবেদ লো পুলোতে লা দেখ নন কমিউনিকেটিং পুদেত পো হালা প্রিপেড মিটার লা সো ফানো পুলোতে ডিপার্টমেন্ট বেন নামে দামসি ল্যাং নাম না পো কপি পসি নো নন কমিউনিকেটিং দেট আধো কে হালা নেটওয়ার্ক হে মোবাইল নেটওয়ার্ক কে হিনু নো জয়নে দা দক কতি আধো কে লা কনজুমার তুম চেঠর লং লেদে দতি লা আহর পেন্দে লা কারেন আরি হেনো ডাকতিতি পিনে লাসন কে শিক্ষা দক কতি লাসো বাং পাচক দাম থুনাং কক নিলিয়ে টেং বলতে নন লম আদিন কাই কে ডিপার্টমেন্ট বা সরকার পেন কে খরচা কে পা কম আদিন কাই সি বাং দেদ লম তিদি লাসি লাসন লো বলতে লা প্রিপেড বাং সি কি মেলো থেলা দা বাং কে মুনিত কে লান ইনভলভ এদ লম মানে লাসন লো
0: প্রিপেড লা পেন পোস্ট পেড কারেন কা চথর নং জি লাগে ইসিভেল লো
1: ইসিভেল লো
0: পুদাম পুলোতে লাসি কোসন মেন সি কাচেরে নং জি কাচ থর মাং কে নং দিয়া টেং পুতে
1: কাচিরে বাংকে লা বাংকে কেনাং সতল আজা দা হরমু পুসিতামে কারেন পুচছিল ননসন যেহেতু কারেন হরমুকে ইলি তুম কেলং মানে হেম আসুইস অনল বলতে কার আংপো বা ফেন লেছি দুই পুলতে আসুইস অনপো ফেন চার্টিং পো লাসন থাক থাকসি হিতার অনতে লাংটা পাসমে পো বা রুম হন্দা পারমে পো বা পেলে চগি পুসিতামে ননকে ওয়াশিং মেশিন লাসন ল হে লাসি লাসো বাংকে লিমিটেড ও চেথরজি পুলোতে লা কোস পাঁচি কে এনজিমা লাসোতে পেন্সি এনাঙ্ক পো ইংসি রুম ফ রুম দলো আর মুনিট কে দোকে বাহিনী বাঙা থমবেদ হালা বাকি রুম লংলে মুনিট আবে পুলোতে হাডাকে পাকার কে দেট সি কে নাং পো লাসন পুলোতে হালা কারেন্ট বিল কি উঠিল বা tangka kipinang da komu

0: সন্তাক থাকলো হালা পে কে চক লং তালো এমে আনেসেসারি কে চক আর তা মানে নাং নে পেয়ালো জংসি পে পাক পাং নি না পলতে লাগে মিঠাং বাকেট বাসে চক দছি মেলো অংডুং বলতে লাবাঙ্কে ওয়াশিং মেশিন পেন্সি কে চক লাসন সি মেলো সন্তাক থাক নন লম আপম পেন কাছে থান আপি পেট আলাম লো নন লম কে আয়াত তা মায়ক তা পেনাং আন কে ডিজিটাল আহিন সি পিনে দুন বমলো পাফ্রাং দুন বমলো সন্তাক থাক সি স্মার্ট মিটার তা আনতিন লং দরেব আসে হুলা প্রিপেড লো বলতে নন লমকে লাদাখ ইলিতম আসাম আংকাংকে মাই বিজুলি পু আ এপ দো লাসো আ এপ ডাউনলোড দেলতে হালা ইলিতম কাছে থরবম নিউসি কানেকশনে কানেকশনে দো পমতি দি কাছে থরবম তে লাসো কনজুমার নম্বর দো লাসো কনজুমার নম্বর রেজিস্টার লো বলতে হালা ডাক নাচে ক্লাং লাভজি মানে পিনি কাছে থরপটকে পেনাব বারো বাজি হে আনারলো হে নাচে ক্লাং পো পিনি পাঁচি কাছে থরমা ডে টু ডে আনাম সনবাং আসতেং পেন মানে ইলি তুম চিঠিনি পো পানি আমি কাছে থরমা যৌসি ও ও নাক পড়তে পাকম নাকো চেরে পন্থেক পো বা লাসো চেক লোলং পানি ইলি তুম চে থরিমা ইসি আন্দাজ চিঠিনি পো
1: লালো নন মলমকে স্মার্ট মিটার বক্সে আদন তিনটা দরে পতেন বন্তা কে অং দুং ইলি তুম কার বিয়ারা তুমবাং স্মার্ট মিটার বক্স আনকা ফিরে দু কবি পড়ল ফিরে
0: নীলি পুদাই বাংকে লাকে মুনি তো মানিং গে মাথা লিং পট ইনুদ বাহিনী কসনে বিল বাং ও তহ লসন বাংকে মাথা দৈক গতি তামে নীলি নীলি মিঠাং হেমল বা পেনাং আন নন লম দিন গাইকে সপ্তাহ স্মার্ট মিটার সে লগাই লাভ থাক থাকলো কনজুমারান্তা সতেং বলতে কেথেক দামলং কি ইসিবের আফ্রাংলা নর্মেল মিটার পেন লা স্মার্ট মিটার হে পেরেল লগাই চমতা কনজামসন কলসো মিটার বাংসি কে অংজিমা পুলাসনতা আংথেক কে পাকলাং আতেং পুলোতে এচে প্রেগাবে
1: ইলি তুম হাওয়ার দি কার্বিয়াং লংরাটা কারেন আপনার পাঙ্গলা হা ভোল্টেজ পু দুপিক লাপেন কেচে থরলংটা লাসন দুপিকল সিতা নন পাঙ্গলা হা ভোল্টেজ বা বাংলা পান দো এলো জে লাসো পড়া কেচে প্রেক কপিল
0: ও লাদা বাং কে থানাম লো বলতে মেইনলি টেকনিক্যালি ইস্যু সি বাং ইজুই প হা ভোল্টেজ কমান টু সি কে দোদোমা বা কাছে প্লাং প্লাং মা জং সি হলা নন লম ইলিতম ডাক ইন্ডিয়া ল বা পিরথে ডাং কাছে থাংফ্লুপ কে থ্রি ফেস অ্যালাইন সি যে থাংব আকে থে অ্যালাইন বলতে ইং সি হলা থ্রি ফেস অ্যালাইন লং ইং সি ইসি বাক আ ফেস ভোল্টেজ কে লং কম হেক লাসো কে লং কম হেক লোপলতে লা ইউজার এন তার মানে কনজুমার লং আনটা কে কম দো ইকপ লাসো বাং কে যে সেমেট কে হালা লাইন কে পন হেলো ও ও মাতি লা সিফাস লাইন কে হেদি হালা কোনানে আজাম্পার লুজ পো চে ডাক পেট বা চে ফোরেম দিতি লাসো নোপলতে হালা ইসিয়া ফেস অং বাং আকারেন কে লং কম হেক পো লাসো নোপলতে হালা থ্রি ফেস লাইন আলং বাং টু ফেস আসন সি লং চটপো আর ভোল্টেজ বাংকে লং কমই খেকপো লাসপট কে ইংবারকে সেমার দাম দে টিকটাকে লাকে হা ভোল্টেজ সি লং ইকবারপো লাকে ইসি লং পারে ইসি বাংকে আপম অসন্থল ইসি বেতল হালা ট্রান্সফর্মার লং আ ফিউজ কে লগাই দুদো লাসো আ ফিউজ বাং আর রেটিং আতেং পেনজং সি আউট পেন হুড কারেন্ট কাছে থর অং চাদল ফুলোতে হালা আজাকং হে ফিউজ আজাকং আফান লিট চাদল ফুলোতে আ ফিউজ বাং চে ডাক পেডলোতে ভোল্টেজ লাদাকটা কে কম লো বা হা ভোল্টেজ আসন দো ইক জেসেমেট কে হালা আর পে হোটে জেসেমেট এলা বাং কে ফাং অগদিন হুসি লং বম বম কে ফাং অগদিন হুটকে যেনেকে নন এদন হেম রুম ফদলো বলতে মোটামুটি চারিটা টু পাঁচটা আফেন কে দোদমা দিদি লা সব চে থরলাবলো বলতে কারেন্ট কে লা সুরকে সান উপমাতি সন থাক থাক কোনা নে পেন আকো মান্তু নে হালা সা মেন মেন কিটিলি সা কিটিল ডাংলো বলতে মেন মেন অন লো বলতে কারেন্ট মেব্রি তিটি দোমতি কারেন্ট আর বেশি সান তিটি লাসন হলোতে মানে লা সো বাং ডক কাটি লা ফিউজ কে ডাক ডাক বা লা বাং লোতে হলা লো ভোল্টেজ আর ইস্যু বাং ডপো আর মানে লো ভোল্টেজ লো কালতে আর মানে মেব্রি রি কারি রি পুয়া তিটি লাসন প্রবলেম বা ও লা লো
1: আজহাং হেম কে লাসন মিটার বক্স দা ওয়ান কিলো ওয়াট হাফ কিলো লা বসন সি ইউজ মতে লাসন সি চিঠর ঠর লো
0: কালা
1: বন্ধু আহ হেম বাংকে লা হাফ কিলোমিটার কাছে থর বাং অং চেটি হাফ কিলোমিটার কাছে থরা বাদ পতুম হা নি হিনবেন কুপিল কাপাচি নিজে
0: লাবাংকে হিনবেনকে জংসি কাছে থর এক কিলো পেন আর বেশি জংসি সে থর দুই কিলো বা তিন কিলো লে সে থর ফুলোতে লাবাংকে ইসি কেমেও আংথে কালিল হে

0: ইনপেন কপি ল তো মারাত ভাঙ্গে পাচ্ছি নিজে
1: লাদাখ বাংকে থানাম লোপুলতে নীলি লাসো নন কেকলেম বম ডিপার্টমেন্ট লঙ্কে ইসি কে থে নাই আ প্রবলেম ইগলো আর ইসি ডিপার্টমেন্ট হিন বিনা কে থে নাই কিছু ইগ নাই আ প্রবলেম লো সন্থাই থাকছে হালা কে ফো আর আর তুম বা কাছে চাক না তুম তা কে থে নাই আ প্রবলেম পো লাবাং মতে লাবাং কে নন চে থান্ডাম লো পুলোতে তমন আরবে কেথে ল বা দোলো পুরোতে একচুয়ালি বেড ওয়েদার পুষি পুদাম কটি বেড ওয়েদার লোতে নীলি তুম ভান্ডা শিখছে আকলো তমন লে থেল পুলোতে নন ইলি তুম কার বিংলংকে নন আমাতকে থেংপি থেংফ্রাং অং ইক ওসি দোলা ইপার কে পেনাং আন আমি রিহিং কে পন কে লাকে তোয়ার আর ইরি ল বা তোয়ার আর ইরে নানি ইংলং আর লকতামে কে পন দুই ক লাসিলা তমন লে থেল পুতেলা থেংপি আর রোলো আর রংলো কেখ্রেপ কেচিংল কিপুর দোলো পোলোতে লাখারে না রিলং বাবলংলোতে লাদাখ হেলো মানে আ প্রবলেমে ঠিক নাই আরিবাং হয়তো ডাক পেট পো বা ডাক পেট পে পুষিতামে হালা আথিং পেয়ারোলে ক্লোলং লেন পোলোতে লাইন বাং পিনো ডাক রেটি পি পুষিতামে কসন ল হালা ডাক সিস্টেম হে সাবস্টেশন কন্ট্রোল রুম অং দোদো হালা ডাক সিস্টেম বাং ক্রয় ক্রে দাত পো মেথাং সি চে অফ চেক এটি পো লালো কে থে নাই প্রবলেম লাসি তমন থেলো বলতে লা থেংপি থেংপ্রাং আরো তামে রোলং লেদের নেই কে রোলং লো পুলোতে লাইন বাং ফলতি পুষি পুই দের তিল মানে হেন ডাক পো আকো লাবাঙের তমন আরবে আলাম লো হে এনে লাপো আরবে ইয়াং থুন দিটি বাং খেল আন প্রবলেম আরবে মা আরবে চটকে হালা তমন লে দলতে লাবাং শিক্ষা ও জেসে মেট কে আরবে কে ইয়াং বাং এনে কে প্রবলেম আবে দেই পোলো হেন তামি লি তুমলং লা চেক লাহে তা দুই কমতি দি পুলা লাইন আর ইলং রোকায় রোকায় দিতে পো আর ইয়াং দুন পোলা আর বো লাহে হার্দিক পো লা ইন্দুর পো রুক্লক দিতি সবাং রক কতি ইপার কে ইসি লা সিনিং কে বিরলাক হরা প্রবলেম বাং দুইকলা সিনিং কে বিরলাক হরা প্রবলেম তো ইসি কে থে দুং দো লা সিনিং আমি কে ক্লোলং লক তিলতে হালা ইনসুলেটর পুপু দো সিনা মাটি পুপু লাহাই কাং হাং লং দক কতি বা নানি কে পাংচার দক কতি লালো পুলোতে হালা আর্ট ল বা লিকেজ কারেন্ট রক পো লা আলাইন বাং ফল্টি দে রেটে লাসি লাহায় বাং পামে লাভ লেটে কে মানে হালা মেয়ে বাং কে পিনো ডাক তেটে এলাম লো মানে আকো লা সিনামাটি লাহাই কে হেনোলো বলতে নাং হালা আর আনুয়ক আনুয়ক লংসি ইসি সি রিনাং ককটি লাস বাং কে পাং দেন দাম বাং আপর নাং ই কক তেটে লালো
0: সো কি সুং জামি নাং লিতু মহিন পেন মতে নাং লিহিন পেন ক্লার ডাক পেন পাচিনি ল সি রেডিও কার জুরাত নমতা নাং চিনি দুন পো পুথত নাংলি ফানাং কার জুজি কে লাহে ল পেন আন আর তুমকে কারেন্ট পেন তা জুই ইডেট আসন
1: কালা
0: সন সি তোয়ার মালম তা কুলাত বিলো পতে বেগ পালক পালাক বাল্ব তা কলসি কে চে থর নিং বাল্ব নাং চে থর থে দেট পো পাওয়ার কে সানা বাল্ব হাই সি চে থরং দেতি হল হায়াত আর তুম ফানাং লিহিন পেন কপি লগে পুজি
1: নীলি পুরা মিগি বাংকে লাপু কে পাবে ইগারের বাংকে ইংসি কানেকশন লে আবি পুরোতে এলাবে কেমি ও লাম কালিল মো জংসি কাছং হুয়া হিনসি দাম জুই পোলা সরেন বাংকে মানে মানা ইনকোয়ারি দাম লোপেন বা ডিপার্টমেন্ট সর দাম লোপতে লাগে পুরি দাম লগলতে হালা পেনাল্টি বিল বাং পিক নাং কপো বা পিনে কেস লাহাই ফাইল পুলোতে হেমকাং সামতামে দোনাং কক তাহাই পো আকো লসন কেপা ভেগ বাংকে হালা ট্রান্সফর্মার মাতাম মেয়েও এদের রেটিল হালা পাবেক পো আহরপন্তে আরি ক্লেম লং পোলা আরি হি আঞ্জান চেফো পো চেফো ফ্লুম বা ফ্লাম দিদি ইংবব দে রেটি মা দিদি লাসো হালা আপ্রেসার বাং হালা ট্রান্সফর্মার আলং সি পুরি দাম পো হালা ট্রান্সফর্মারটা আছে থে পান মা কিদিং নেই লাসো তেং পেন দিং দে রে পেন কি মে ও কালিল লাসন বাং কে আহরপে হুটকে লা আমি থাংসি পাবেক লো মা দিদি মে আহর মু পিনা পর আহরপে হুটকে মানতুনে কে কেলেট কেলা ডকক পো মিঠাং দা ছেদান পালিং পালাং থল আসনা দুই ক কতি জেনেকা আহর পেন কে আরি প আদাং পেন পাবে গাত বাং দদু মতি লা আবি পো হিন কে আরি পাবে গ্লক পো কই হিন আরি পাকলো লেন দিতি সন ডকক কতি লা সরি লং পা ফুলতে হালা কারেন কাং সি বাং দুই ক কতি
0: লা মিতার বক্স লং ভান্তাক পিনে কে সিক সাক দো মালা পাবে পাদং পাদাং তো
1: ও লাং নাম এলো বলতে লা বাং এ কালি আবে আথে লা ননসন চথান নাম ইলোপতে নাংলি হেম আমিতার বলতে লাগে নাংলি হেম না পাবেক আমিতার নাংলি পান মা কাছে থর লাসো পটসি লাসো মিটার লং কে উঠি চজি তামি হুলা ট্রান্সফর্মার লং ইসি আমিতার দোদো ট্রান্সফর্মার আরুম তামি ঠেক লং জি হালা ডাক বাঙ্গান তা ছি রেকর্ড দুন পো যে লাসো ট্রান্সফর্মার লং লা আনসি মে কে চো বাঙ্গে মানে মে কে চো মানে লালো মে কে এন হ্যাঁ
0: কাছে থর দুন
1: হ্যাঁ

0: Solar energy pen, current energy kache prek neng lihin pen thanji ma.
1: Nonson hem kache thor bang ke prek oke kali he. Solar ta current hisab lo che thorpo la son thak thak si hala non itum kache thor bom ini normal la department pen nang keli la ta isi vedlo. Muthe hala amount of production lo generation bang si che prek dak. Non itum kache thor bom ke solar ta dota hai po. Thermal dotuta hypo, ba koila pen ke bonaita hypo, ba hala hydro pen ta hypo. Tami non la solar po banke hala apinel dopo, apinel long si hala arnia durklo long po la so pen si hala photovoltaic cells po dodo la so ting men si hala apinipo, sela adun po as electricity produce po.
0: Litum la hong a dead di, de hong a country tum ke asontinta karen pen si saida ke klem lo puli puta choklo.
1: Kala.
0: Alang tu marni bang ta choklem chodam chutun chodang ta halat tumke current ben sai dilo son sinon ili tum long ta non la so bang bang bomlo setame hong adet tum mangke current phan koson si ko ana por si la tum chothor nai ma chothor nang ni ma alang tum chini pik tabe ili tum long mangke la puson bang la pan chini u ela si koson si la so bang apache ton jin nang lihin pen ko pilo bidi bidi redo kar jurat tum pan
1: ola bangke lalo nili thanna mi ke ইলি তুমটা চিনি দুনাং পো লাফাংকে হালা হং অডেট পুছত কালিল মানে ইসি আডেট ইসি আহাবার ডেভেলপমেন্ট পুলে লাং দামলো পুরোতে পেনাং আনকে কারেন্ট কাছে থর পেনটা চিনি উন লাসন সি আফ্রাং নিলি তুমকে চালি হুতা লো লংকে টক দো যেনেকা নন ইন্ডিয়া আংকাং পি পুনয় লান সি কাছে থর লাসো আনিংকানকে লাসন থাক থাক সি হালা ইউএস এ আডেট পুনয় লান সি কাছে থর লাসো আনিংকানকে লাসো আগেপ দোলাং আঠে develop lo pulote karena hormuke penang anke kirim si ki ongpo jeneke itum la dag mata chini det isi bpl family pulote ahok pet ben bpl family pete dake fan hoy tu isi dopo parke bulb hini ke thom dopo isi plang jin pulote dake motor ta dopo geyser dopo washing machine dopo mane langna melo pete karena hormu pulote luxury hormu lo lasi hala pan ma hormuke the কেন যেনেকা ওয়াশিং মেশিন পুনয় গিজার পুনয় বা ইন্ডাকশন কুকার পুনয় লাইকে হালা আমি কাছে থরতা আমি কেসানটা অঙিতু লাসন লোপলতে হালা আবিল ল বা টাঙ্কা কে পিনাইংটা অংমু চটপ ননসন ফেন ইসি মানে বা বেশি তো লাইকে লাংনাম এলো বলতে কে কম নাই আ পিনে কারেন্ট কে চো হরমু পিনালো বা কারেন্ট কে সান হরমু পিনালো পর আবিল গেবাং কমিক হেকপ পোমে নাই লিতম সে থান ল পেনাং আনকে কাছে থর তা কাছেরে গেনাং সল নানে আলে আলে গাবি মানে আকাম জংসি আবি বলতে লাবাংকে কি এন পকম সম নাং পো আকাম কেবাং জি বা কেনাং জি আহুত আনসি এনিক চট নাং পো পারকে নন লম নাং কেলে দোলা সেন্ট্রাল স্কিম হে ইতুম লা চে থর বম কানেকশন কে দোটাং আ কনজুমার তোমান খেলা প্রধানমন্ত্রী সূর্যা ঘর নন লম দো লাকে মানে সোলার লো হে পোর্টেল লং পেন এপ্লাই নেই সন থাক থাকছি ইনস্টল দাম্পো সাবসিডি তো লং লং বন ব্যাংক পেন হ্যাঁ লা সব পদ ইনস্টল পোলতে লা ইলিছে থর বম আকারেন বেন আপু সোলার আকারেন হ্যাঁ হাল ডাক মিটার ডো নেট ইম্পোর্ট এক্সপোর্ট মিটার পো হালা অং ডুং ডুং বিল কে বাং হেম লং পোলতে সাবসো আকেরাব দো ইক হালা সোলার পেন আপতা চে মাইনাস উন দেট পো বিল বাং যং সি সুরি কে থম ফ্লিলে বাং পুসে তামে সুরি সিয়ান সি বাং চট পো থলাসন ডো লাসো আবাং কে মানে নন্তা সুলি বমলা লাবাং কে ইয়ংসি মায়ক্তামে এন্ডুনিং তুং বা এপ্লাই ডুনিং তুং বুতে লাই কেতে বক হেড কেতে বক নাই মেথাং বিল কে লং বম আসাব দিবি লং বাং দামিক নাং খপ
0: বলে দে লাসো বাং সি হাকেরাব নাই পুতে নালি তুম লং লে নাং হুমরি তা লং লো
1: কালাং লো হাদাক কোসন সি পিসি ক্লেম নেং মা থানুন পো
0: থানুন পো অনুতিন হেম তানন কে কারেন কে জথর এপলো দোর এপলো
1: কালাং
0: আফরা হট কে লা পোস্টপেড বলো নন বাংকে প্রিপেড লাসি পোস্টপেড হোট বাংকে পেনানা হেম তুম বাংকে বিল তে চিটু তি দেট তিক লা পুসন দু ও
1: কালা
0: লাসি নাং লি মেন কে পুজি হালা তুম ফান নন পোস্টপেড কাছে থর বম তুম ফান নাং লি কু পিসি পুজি প্রিপেড সি মতে লা স্মার্ট মিটার বক্স মাং নাং লি এন ভেক নই পুতং পুজি মা মতে কু পিসি নাং লি হিন বেন কে থান পাচি নিজি
1: ও লা দা কে থান না মিগি বাংকে লালো ইতুম তা পির থে কাছে লার আটেঙ্ পেন চেলার দুনিক নাং কক পো
0: কালা
1: নন ইন্ডিয়া আডেট আডাং পুনয় নাংলি দেলহি লে দামোই মুম্বাই লে দামোই বা গুহাটি লে দামোই সব প্রিপেয়ার আইসাইল পোস্টপেড কে এনা বাংকে আবিলো বা কেপা বিরলো লাসি লাসো তেং পেনা ভাং ইলি তোমা ছেলা ঢুনি নাংকপো

0: সেই মিটাৰ বাংকে প্ৰিপেড নহয় পষ্টপেড নহয় ইচিবে লৈ যেনেকৈ ইটোমলে হ'লে আনন লম বয়াৰ লং কে লং আপাৰ লাপেন হ'লে আধক ডিজিটেল আপাৰ লাডো হে ইচিবে ল কিলিনকে এক কেজিতে এক কেজি ল ডিজিটেল আনলা মই চন্দ হে ডিজিটেল হ'লে আপাৰ লাঠা চন থাক থাকছি মানে প্ৰিপেড ল প্ৰিপেড লে এন ল বোলোতে বা হ'লে বিল পেমেণ্ট এচিপি পে তুম দৌ দিতি পু লাচপত বাংকে মানে বিল পেমেণ্ট এচিপি পে পেন প্ৰিপেড মিটাৰ এন আর রিলেশন থেও মানে নাম এলো বলতে জং সি এদন হেম সুরি ইংক ডকলো কিপি মে এ ফেট পিউন এই পুসিতা আমি প্রিপেডে লগাই দাম লো বলতে হালা প্রিপেড কাছি রিচার্জ আর লগত হ্যাঁ মানে রিচার্জ চেট চেট আ ফেসিলিটি দই গকমা দিদি হালা ডাকছে আফ্রাং হালা কি পিউন এ আ বিল পুসিতা মে চেথা নুন চেট চেট ইসি পার্সেন্টেজ দো চেথা এ ফেট লেগে থান লুজি লাপুকালি আচিকলো লো বা হালা কা রিচার্জ দিন লো কাছে থান নুন পো আকো ইসি এলাম বাংকে নন ইতুম কে লাদাকে আসাম আংকাং পি লং সি দুদুন ই কমা দিদি হালা জেনারেশন পাওয়ার জেনারেশন বাংটা কম ইক হেক আলাম বাংকে মানে ইলি তুম টোটেল আসাম আলোকে নাইকে মোটামুটি মানলো 2000 মেগাওয়াটকে নাই নন লম দিন কাকে বা সসে চাটা হাই পমিনেলো লাকে আনি খান তিন সিকে বাদ পিনাক আমাছি হালা ডাক মিথাং লা আসাম আংকাং পি প্রোডাকশন মাং কমি খে কাপট হং বেছি নামিক নাং কগতি জংসি লাসন হালা পেনাং আর কনজুমার তুম জংসি আবিল পান মা খেলিয়া টিং সিপি পেডেট বলতে হালা সো কে নাম দুনা বাং মাসাব সো কাতরা দুই ককতা হাইপো লাসো টিং বেন পান মা ইলি তুম মে কেছে থরলোইং ফানকে মানে ইলি তুম তা চে থরডুন লং এদেট পো তেনে কা 24 ঘন্টা চে থর নাই আদিম বা লং ই কিলং নাই আদিম তা হুলা কে নাম দুন লং কমি খেলো বলতে ইতুম তা কে লং কম হেক পো হয়তো 24 আওয়ার্স চে থরলং লে দেট তা হাইপো 22 আওয়ার্স বসি চে থর নাং কক পো সো টিং সে হালা সাব সেশন পেন দামি বা আঠাক পেন ইনস্ট্রাকশন অফ পিপল লোড সেটিং কুরি নাই পো
1: মান কি জুটছি কার্বি রাত মাতেলা রেডিও কার্যুরা তুমফান কারেন্ট চে থর নাংজি বন্তা চেরে নাংজি পুয়াপুথাক নংলি নিঙার লো পেনালাম থানিকজি মশা
0: কালা কারেন্ট পোহর মুখে আলন্দা আলির তা দো ইকপিক মেসেন লোতে আন্তা মে মো কিসুং কে ফোহতা একদম মানে আহির কে টান নাই আহর মু পিনাক আথে মে কেরেং পিনাক লা সোহর মুখে
1: কালা
0: লাসি চেথর নাংজি আথে নমকে কেবা ফ্রাং ও দিন কায় আদে রাখায় পিনা পর আজাতা কারেন্ট বেঞ্চি কিছুলি পিনা লাসি পেনাং আনকে কেচেরে মেক তাকে নাং সতল নন সন থান নামলো পুলোতে হেম পুদের দিল নানি তোবার পুষিতা মে নানি নানা আকারে নারিকে ডাক ডকক তা হাই কেরেং আকারি লাহাই লং ইংসি অত দামলো বা মানে মানা পাফো দামলোতে কিসুং কাতরা ফৈক দেজি লাসন পুলোতে হেলা কেটে বকনাই অফিস লং থামে থান পারজু নাক পো বা কারেন্ট লং পেন থামে মানে কেক্লেম দু না তোমান চিনি পুলোতে থান পাচিনি নাক পো লগে লগে মানে হালা আলাইন পাবন ঠেক পাবন চেক ঠেকি ফান সন থাক থাক হালা হেম তাল লাম মটর পুপে লামে আলাইট পুপে হালা কসন ল সুইচ অন্দাম পুতা ইরি চামবক পেন অদ্দাম নাংনে বাইকিং চামবক পেন তামে ওর দাম নাংলে সো বাংকে মানে কাছের এনাং সত লাপেন আজা তামে লা কন্ডাক্টর পুপু মে রিহিং পুপু লাসো বাংকে মানে ঠেক লক তামে ডাইরেক্ট ওর দাম নাংনে কারেন্ট পেন রিলেটেডকে সাবসোকে লাদাখ বাং কাছের কেনাং সত আনতাংসি মানে সেফটি হিসাব আহিং লাপেন সব আহেমতা লাংদাম এলো পুলোতে লা ইলেকট্রিক্যাল ওয়ারিং বাং আর্থিং বাং মেশেন আলা আধক ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর কে ক্লেম ক্লেম দো আ লাইসেন্স দো জি আলাংলি তুমপেন মেসেন আতেং পেনসি পাপা ক্লেম লং নেই লাসো বাংলো পুলোতে নানে ননসন ইলি তুম কে টিভি পুষিতামে কম্পিউটার পুষিতামে বা আফ্রাঙে টিভি লোক লাই স্টেবলাইয়ার পুপুতামে আ বডি লং পাফো দামতে সাবসকে ইলেকট্রিক সক দুই ককতি লাসো আর্থিং বাং মিক্সেন পুলোতে লাসো বাং আবে পো মনি ফান্তা কিসুং কমিক পো লালো নিলি থান্না মিগি বাংকে লাসি কারেন্টা চেঠর নাই তামে কাছেরে মেক তাকে নাং সত
1: নাংলি হিন পেন কারেন আপুথাক প্রিপেড পেন চেং লক পোস্টপেড পেন কোসন সি কারেন্টা চেঠর নাই মা চেরে নাই মা লাই পুথাক সামে নাংলি লং পেন পেনা নালাম নার জুদুন লং ল মাতে নাং চিনি দুন ল তাপেন নাংলি সনসুরিয়া সাইডো বয় ফিট সামে নিলি তুম নাং চো ফাতেং নাংলি সামে আপর নাং জিপি পেন পিনি লা কারেন কাছে ধর নাং জি আপুথাক সামে নাংলি হিন পেন রিডিউ কার জুরাত নুমান থান পাচিনি ল

লাকে আকাশ পানী দিফু রেডিও গ্রাডিও চিংখান জানা লু নন স্টুডিও গড়ি পরফাইনার ক্যাবরা মিনিট প্লিকের ফ প্লেং জি ডক ডক ল পরফাইনার ক্যাবরা মিনিট প্লিকের ফ প্লেং নতে দিল্লি পেন কাপাচিতা সামাচার সন্ধ্যা হিন্দিয়া লাম্পেন বিরতা নাম আর্থিক লংপ আদুন্থু পরফাই সুর ক্যাপ্লেং নতে দিল্লি পেন কাপাচিতা নিউজ এট নাইন ইংলিশ লাম্পেন বিরতা নাম আর্থিক লংপ